0: আকাশবাণী কৈলাসহর, শুরু হলো অমৃতবাণী।
1: রাত্রি অনেক, চাঁদ মাথার উপর, পূর্ণচন্দ্র নহে, আলো তত প্রখর নহে, এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সে অন্ধকারের ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে। সে আলোতে মাঠের এপার ওপার দেখা যাইতেছে না, মাঠে কি আছে কে আছে দেখা যাইতেছে না। মাঠ যেন অনন্ত জনশূন্য ভয়ের আবাস স্থান বলিয়া বোধ হইতেছে। সে মাঠ দিয়া মুর্শিদাবাদ ও কলিকাতা যাইবার রাস্তা। রাস্তার ধারে একটি ক্ষুদ্র পাহাড়, পাহাড়ের উপর অনেক আমরাজি বৃক্ষ, গাছের মাথা ছাকল চাঁদের আলোতে উজ্জ্বল হইয়া সস্বর করিয়া কাঁপিতেছে। তাহার ছায়া কালো পাথরের উপর কালো হইয়া তরতর করিয়া কাঁপিতেছে। ব্রহ্মচারী সেই পাহাড়ের উপর উঠিয়া শিখরে দাঁড়াইয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিলেন। কি শুনিতে লাগিলেন বলিতে পারি না। সেই অনন্ত তুল্য প্রান্তরের কোনো শব্দ নাই, কেবল বৃক্ষাদির মর্মর শব্দ। এক স্থানে পাহাড়ের মূলের নিকট বড় জঙ্গল, উপরে পাহাড়, নিচে রাজপথ, মধ্যে সেই জঙ্গল। সেখানে কি শব্দ হইল বলিতে পারি না। ব্রহ্মচারী সেই দিকে গেলেন, নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন সেই বনমধ্যে বৃক্ষরাজির অন্ধকার তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ বসিয়া আছে। মানুষ সকল দীর্ঘকায়, কৃষ্ণকায়, সশস্র, বিটপরিচ্ছেদে নিপতিত, জ্যোৎস্নায় তাহাদের মার্জিত আয়ুধ সকল দুলিতেছে। এমন দুই শত লোক বসে আছে, একটি কথাও কহিতেছে না। ব্রহ্মচারী ধীরে ধীরে তাহাদের মধ্যে গিয়ে কি একটা ইঙ্গিত করিলেন। কেহ উঠিল না, কেহ কথা কহিল না, কেহ কোনো শব্দ কহিল না। অতি বিস্তৃত অরণ্য, অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল, কিন্তু তদ্ভিন্ন আরও অনেক জাতীয় গাছ আছে। গাছের মাথায় পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে, বিচ্ছেদ শূন্য, ছিদ্র শূন্য, আলোক প্রবেশের পথমাত্র শূন্য। এরূপ পল্লবের অনন্ত সমুদ্র, ক্রোশের পর ক্রোশ, ক্রোশের পর ক্রোশ, পবন।

0: তরঙ্গের উপরে তরঙ্গ বিক্ষিপ্ত করিতে করিতে চলিয়াছে। নিচে ঘনান্ধকার, মধ্যাহ্নেও আলোক অস্ফুট ভয়ানক। তাহার ভিতরে কখনো মনুষ্য যায় না। পাতার অনন্ত মর্মর এবং বন্য পশু পক্ষীদের অভিন্ন অন্য শব্দ তাহার ভিতরে শোনা যায় না। একই বিস্তৃত অতি নিবিড় অন্ধতমময় অরণ্য তাহাতে রাত্রিকাল। রাত্রি দ্বিতীয় প্রহর, রাত্রি অতিশয় অন্ধকার, কাননের বাহিরেও অন্ধকার, কিছু দেখা যায় না। কাননের ভেতরে তমরাশি ভূগর্ভস্থ অন্ধকারের ন্যায়। পশু পক্ষী একেবারে নিস্তব্ধ, কত লক্ষ লক্ষ কোটি কোটি পশু পক্ষী কীট পতঙ্গ সেই অরণ্য মধ্যে বাস করে, কেহ কোনো শব্দ করিতেছে না। বরং সে অন্ধকার অনুভব করা যায়, শব্দময়ী পৃথিবীর সে নিস্তব্ধ ভাব অনুভব করা যাইতে পারে না। সেই অন্তঃশূন্য অরণ্য মধ্যে, সেই শুচিভেদ্য অন্ধকারময় নিশীথে, সেই অননুভবনীয় নিস্তব্ধ মধ্যে শব্দ হইল। আমার মনুষ্কাম কি সিদ্ধ হইবে না? শব্দ হইয়া আবার সেই অরণ্যানি নিস্তব্ধে ডুবিয়া গেল। তখন কে বলিবে যে এই অরণ্য মধ্যে মনুষ্য শব্দ শোনা গিয়াছিল? কিছুকাল পরে আবার শব্দ হইল, আবার সেই নিস্তব্ধ মথিত করিয়া মনুষ্য কণ্ঠ ধ্বনিত হইল। আমার মনুষ্কাম কি সিদ্ধ হইবে না? এইরূপ তিনবার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, তোমার পণ কি? প্রত্যুত্তরে বলিল, পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হইল, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করিতে পারে, আর কি আছে, আর কি দিব? তখন উত্তর হইল, ভক্তি।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

0: वाह वाह वाह वाह, अति सुंदर।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 রয়েছে আধুনিক গান, 9:00 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 আধুনিক গান, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা বেলা 1:05, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 শুনবেন গজল, 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 2:15 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 3:00

হিন্দি নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থের আসর, 7টায় কর্পোরেট অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং কর্পোরেট সংবাদ রিলে করে শোনানো হবে। 8:10 রয়েছে পড়াশোনা, 8:30 মালঞ্চ, 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ শুনবেন। রাত 9:15 আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ দেশাত্মবোধক গান, 10:10, 10:20 বিশ্ব সংবাদ। শুনলে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম, বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই মুখ্যমন্ত্রী। ভিলেজ কমিটি নির্বাচন অবসান আসন বণ্টন নিয়ে দরকষাকষি। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার সরকারের লক্ষ্য প্রতিমা। বিরোধী হিসেবে বামেরাও নানা রাজনৈতিক চাপে রয়েছে মানিক সরকার। ঘিলাতুড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে, উত্তেজনা বিরাজ করছে তেলিয়ামুড়া এলাকায়।

তেলের ট্যাঙ্কিতে ট্যাঙ্কি করে কফ সিরাপ পাচারকালে পুলিশের জালে চালক। বুম প্রতিরোধে বাংলাদেশ পরিবর্তন এসেছে। রাষ্ট্রসংঘের ঐতিহাসিক ঘোষণায় বাল্যবিবাহ রোধে লড়াই বড় সাফল্য। 27 নভেম্বর আন্তর্জাতিক দিবস। মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি নিহত, আহত আরও 2। হৃদয় বিদারক খবর মন্ত্রী সুবিদ্য কুমারের প্রাণে শোক হেমন্ত সোরেনের। হ্যালো কদমতলা সিজন 3 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। ছোটদের বিশ্বকাপের খেলা দেখতে এসেও ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে ফিফা সভাপতির বিতর্ক পিছু ছাড়ছে না ইনফান্তিনোর। পরিবারের তৎপরতায় চুরির চেষ্টা ব্যর্থ এবং চোরকে আটক করা হয়। গুণগত শিক্ষাকে সর্বস্তরে শক্তিশালী করতে হবে মুখ্যমন্ত্রী।

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএর আসন সমঝোতা চূড়ান্ত, রতননাথ। মার্কিন হামলার প্রতিশোধ নিতে হিংস্র বাঘের আস্ফালনে ইরান, মানুষ সিপিএমকে আর গ্রহণ করছে না, তাদের বিশ্বাস করে না মুখ্যমন্ত্রী। দলের রাক্ষসিক রাশি নিহত কিশোর দেবজ্যোতি। চুক্তি রূপায়িত হলে রাজনীতি ছাড়ব, দল নয়, ত্রিপ্রসাদের স্বার্থেই আগে প্রদ্যুত।

জিরানিয়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে মনোনয়নপত্র প্রদান। নলছড়ি শিক্ষক প্রণাম অনুষ্ঠানে 550 জন শিক্ষক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বিলোনিয়া রক্তদান স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সিমেন্ট কেলেঙ্কারিতে অভিযোগ, পাল্টা অভিযোগের জমাটি খেলা চলছে। কৈলা শহরে প্রাক্তন খেলোয়াড়দের মেগা কর্মসূচি চলছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারতের সহজ পাকিস্তান জয়, লাল বাহাদুরকে হারিয়ে স্বস্তির জয় হাসিল কল্যাণ সমিতির। ব্লাড মাউথকে জবাব দেওয়ার চেষ্টা চালাচ্ছে জেসিসি। আইটিটি গ্রাউন্ডে দ্বিতীয় দিনে পতন ঘটল 22 উইকেটের। ঈশানের 17 রানে বড় ইনিংসের লক্ষ্যে এগিয়ে চলছে পূর্বাঞ্চল। শিক্ষক প্রণামে রাধাকৃষ্ণনের আদর্শে বিকশিত ভারত গড়ার ডাক মুখ্যমন্ত্রীর। সরকারের বিরুদ্ধে প্রতিবন্ধী অধিকার ভঙ্গের অভিযোগে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 বাতাসে আর্দ্রতার পরিমাণ 96% এবং বিকেল 5:30 68% থাকার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 6 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হতে পারে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। জেলার 1-2টি স্থানে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া জেলার 1 বা 2টি স্থানে বজ্রপাত সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 8:30 পর্যন্ত প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 33 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস সাধারণত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 7 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 68% হতে পারে।

ভক্তিমূলক গান শুনলেন, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্দায় তদন্তের নির্দেশ দিয়েছে। গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশিসহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বলয় বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চাইনাস মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের ডাবলসে সোনা জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন শিল্পক্ষেত্রে নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে গতকাল সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসের সপ্তম রাইজ কনক্লেভের তিনি উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায়ের তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: Almost 50% or more than them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metros. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: ডক্টর জিতেন্দ্র সিং বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000,000 টাকার তহবিল তৈরি করেছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। দুদিনব্যাপী রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ এবং এন্টারপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের ম্যানেজিং ডাইরেক্টর এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানিয়েছেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে।
2: 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধগুলো বানাই সেগুলোই সব সরকারি হসপিটালেই আমরা সাপ্লাই করি। সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামে বাজারেও বিক্রি করতে পারি না। প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার যে সাপ্লাই সেখানে হয়তো করতে পারি, মুনাফাটা কিন্তু তার মধ্যে থেকেই বেরিয়ে আসতে হবে। বাইরের ওষুধ কোম্পানির মতো যদি আমি আজকে একখানা প্যারাসিটামল ট্যাবলেট ধরুন আমি 2 টাকায় বিক্রি করি, সেটা আমরা পারবো না করতে। আমরা কিন্তু 26 টাকা হয়তো 100 খানা ট্যাবলেট বিক্রি করছি।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন।

সভাপতি কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে গতকাল গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬। ধ্বংসস্তূপ সরানোর কাজ এবং আটকে পড়া কোনো ব্যক্তি এখনও সেখানে আছেন কিনা তা উদ্ধারকারী দল খুঁজে দেখছে। এনডিআরএফ, দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লি মুখ্যমন্ত্রী, দিল্লি পুলিশ কমিশনার এবং এনডিআরএফের মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি এই দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় সমস্ত চিকিৎসার সহায়তা প্রদানের নির্দেশ দেন। ওই ভবনটিতে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে গতকাল বেলা ১.৩০ নাগাদ ওই ভবনের বেসমেন্টে মেরামতির কাজ চলার সময় ভবনটি ধসে পড়ে। দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি জানিয়েছেন, ৪ তলার বেশি উচ্চতা বিশিষ্ট অবৈধ নির্মাণগুলি সিল করে দেওয়া হবে, এজন্য দায়ী সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। ভবন ধসের ঘটনার প্রেক্ষিতে দিল্লির শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ আজ বন্ধ থাকছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সত্যনিকেতন এলাকায় বেশ কিছু কলেজ পড়ুয়া ভাড়াটে থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হওয়ায় সাময়িকভাবে তাদের কলেজেই থাকার ব্যবস্থা করা হচ্ছে। একই কারণে আর্যভট্ট কলেজও আজ পঠন পাঠন বন্ধ থাকছে। এই কলেজটিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে উভয় দেশ একটি বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ, গবেষণা ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপে সর্বক্ষেত্রেই উভয় দেশ নতুন গতি ও উদ্দীপনা নিয়ে যৌথভাবে এগিয়ে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে বেসরকারীকরণ করা হচ্ছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরকে ভিত্তিহীন বলে তারা স্পষ্ট করেছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটিকে বেসরকারীকরণ করা হচ্ছে না এবং এর গুরুত্ব কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে যে মহাকাশ কার্যক্রমেও আরও বড় পরিসরে কাজ করার যোগ্যতা ভারতের রয়েছে। এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারের বিভিন্ন এলাকায় বন্যায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। গঙ্গা, গণ্ডক ও কোশি সহ প্রধান নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় নিম্ন অববাহিকায় কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছে। পাটনার বেশ কয়েকটি ঘাটে নদীর জলস্তর সর্বকালের সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশেও বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ২৪টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি নদীর জলস্তর এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। শাহজাহানপুর জেলার গঙ্গা ও রামগঙ্গা নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। প্রশাসন গাড়া ও খকরা নদীর তীরবর্তী নিচু এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে আবহাওয়া দপ্তর আগামী ২ দিন বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অতিবর্ষণে উত্তর সিকিমের নাগা অভয়ারণ্যের থেং ট্যানেলে ধস নামার কারণে পশ্চিমবঙ্গ সরকার আগাম সতর্কতায় উত্তরবঙ্গের মালবাজার মহকুমার তিস্তা নদী তীরবর্তী এলাকায় নজরদারির জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। গজলডোবা, বাগরাকোট এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ইরান বলেছে শীঘ্রই হরমুজ প্রণালীর বাইরে একটি নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হবে। এর ফলে তাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। ইরানের

জাতীয় নিরাপত্তা কাউন্সিল SNSC সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, ওই এলাকাটি মার্কিন নৌবাহিনী দ্বারা অবরুদ্ধ করে রাখা কিছু এলাকা থেকে শুরু করে পারস্য উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত। রেজাই বলেছেন, ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ সেট্টি জুটি গতকাল শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টের পুরুষদের ডাবলসের স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হেজিং টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

অনুষ্ঠানে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টিজুটি গতকাল শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টের পুরুষদের ডাবলসের স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হেজিং টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। দিল্লি সরকার সত্যনিকেতন এলাকায় বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত কয়েক বছরে ভারত ও ফ্রান্সের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং দুটি দেশ বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। প্যারিসে স্বামীনারায়ণ হিন্দু মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি বলেন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা, মহাকাশ ও জলবায়ু ক্ষেত্রে দুই দেশ নতুন উদ্যমে পরস্পরকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের উপর ভারত ফ্রান্স অংশীদারিত্বের ভিত্তি গড়ে উঠেছে। তিনি জানান, প্যারিসের এই মন্দির ভারতীয় শিল্প ও ঐতিহ্য এবং ফরাসি আধুনিক প্রকৌশল সমন্বয়ের এক অনন্য উদাহরণ। তাঁর আশা, মন্দিরটি ভবিষ্যতে ভারত ফ্রান্সের সাংস্কৃতিক সম্পর্ক ও সহযোগিতার প্রতীক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে ওঠার সুযোগ তৈরি করতে শিক্ষকদের দায়িত্ব নিতে বলেন। গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস উপলক্ষে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রণাম অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান চর্চা ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়েছেন। শুধু জ্ঞান বিজ্ঞান চর্চা নয়, ভারতের প্রাচীন ঐতিহ্য, সাংস্কৃতিক ব্যবস্থাপনা চর্চার প্রসার ও প্রচারের উপরও প্রধানমন্ত্রী সমান গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, গোটা বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির প্রভাব বাড়ছে। আমাদের তরুণ প্রজন্মকে ওই বিষয়ে দক্ষ হয়ে ওঠার জন্য শিক্ষক সমাজের বিশাল ভূমিকা রয়েছে। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সামাজিক শিক্ষা গুরুত্ব দানের কথা বিশেষভাবে তুলে ধরেন। প্রথমবারের মতো উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ধরনের শিক্ষক প্রণাম অনুষ্ঠান আয়োজন করায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনকেও ধন্যবাদ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ায় তিন দিনের সফরকালে 2029 সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ মাদকমুক্ত করে তোলার লক্ষ্যে একটি তিন বছরের রোডম্যাপ পেশ করেছেন। 2026 থেকে 2029 সালের জন্য তৈরি করা এই রোডম্যাপটি মূলত চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। গোয়েন্দা ভিত্তিক পদক্ষেপ, সিনথেটিক ড্রাগস নিয়ন্ত্রণ, চাহিদা কমানো এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন। আগামী তিন বছরে 100টি আন্তর্জাতিক ও আন্তর্জাতিক ড্রাগ নেটওয়ার্ক ভেঙে ফেলা, 100 জন পলাতক মাদক অপরাধীকে ভারতে ফিরিয়ে আনা, 100টি গোপন ড্রাগ ল্যাব ধ্বংস করার স্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রচারের মাধ্যমে 50 কোটি নাগরিকের কাছে পৌঁছানো হবে, 1 লাখ নেশামুক্ত মিত্র তৈরি করা হবে এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 1751টি করা হবে। আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এর পাশাপাশি প্রথম আই ব্রিক্স শীর্ষ সম্মেলনেও 500 প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন। বৈঠকে জ্বালানি ও ডিজিটাল প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি, আন্তঃসীমান্ত লেনদেন এবং ইউপিআই এর মতো বিষয়ে আলোচনা হবে। 2026 সালের ব্রিক্স সভাপতিত্বকারী দেশ হিসেবে ভারত এই সম্মেলনের আয়োজন করছে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির 10ম আন্তর্জাতিক অধিবেশন আগামী 27 থেকে 29 নভেম্বর শান্তিবাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। তিন দিনের এই অধিবেশনে দেশ বিদেশের সাহিত্যিক, কবি, গবেষক এবং সংস্কৃতি প্রেমীরা অংশগ্রহণ করবেন। গতকাল সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে খবর জানান সমিতির শান্তিবাজার শাখার সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেট গতকাল 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জামজুরি মাঠে মোহনপুর 1 রানে ধর্মনগরকে, মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সদর 8 উইকেটে তেলিয়ামুড়াকে, বিদ্যাপীঠ মাঠে 10 উইকেটে আম্বাসাকে এবং বাইখোরা স্কুল মাঠে উদয়পুর 9 উইকেটে বিলোনিয়াকে হারিয়েছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের উত্তর 90টি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় ভারী বর্ষণের সতর্কতা এবং সারা রাজ্যে

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। থাংনাই বিশি কিচাও ভারতে ফ্রান্সনি হালক কুচুক থাইও সগৈখা তে কনৈ হাকতর আলাইদাকে হায়ুং বেরেমনি মানজাক মুঙ্গ কাহাম হালক স্নামৈ তিসাকা হানৈ সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী। প্যারিসর স্বামী নারায়ণ হিন্দু মান্ডব ন চেঙ্গে রিমানী পান্ডা মন্ত্রীবক্রক সাকা তাং শেভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাইমথাং ন খায়ুং তাই নবার তিবার সেলাইমুং কাসুমাও কনৈ হাকতর নিচুয়া মুংনি হালক ক্রাকংখা। মন্ত্রীবক্রক সাকা কদকমা জরানি হুকুমু তাই থংরংনি হালক বাই ভারত ফ্রান্সনি মানজুমুংনি হালক ক্রাকংজাক। মন্ত্রীবক্রক তৈ বসাকা প্যারিসর স্নামৈ তিসা যাক ও মান্ডব ভারতনি স্নামখর তাই হুকুমু লাইবুমা চুবা মুংনি হালকনি মারি অঙ্গৈ বাচাবানো। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারতনি লুকুরক্ন ইমাং কতর নুকনানি তাই হায়ুংন তুই দুলনানি কবখা। দিল্লি কতাল শ্রীরাম কলেজ অব কমার্সনি সারা বিসি কামা মেল ককনারকথানি বসাকা ভারতনি এলএম হায়ুংনি কুচুক মথানো তুই দুলুই মানখে ভারতনি মথারক হায়ুংন নাইকুলুই মানো। বশিকলারকন কতাল সাকথার মুং ড্রোন তাং সেফ তে এ আইনি বাবায় নাইমারি কতর তুইয়ই বসকাংনানি কবখা। কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াও নখা সালথামনি বেড়াইমা জরা নৈ সাই নৈ চিচুকু বিশিনি বিশিং ভারতন ফের মুং ইয়াকাকজাক লাইতিসানা নাহারৈ কাইসা বিশিকথামনি রোডম্যাপ পেশ লাইকা। নৈ সাই নৈ চিদক বিশিনি সিমি নৈ সাই নৈ চিচুকু বিশি জরানি স্নামজাক ও রোডম্যাপ কাইব্রুই থংনি সাকা বাঁচাজাক। ও সামুং বুতাংনি সেব বাই খরক বাঁচি রেজাক লুকুরকনি থানি হজাক মুং সগৈ রেজাগানো খরক শাহ রাসাই নেশামুক্ত মিত্র স্নামৈ তিহা জাগানো তাই ফেকমুং ইয়াকাকজাক কেন্দ্র বাং মারি বাঙ্গই কাইসা সাই স্নিরা বাচিচার ক্লাই জাগানো। বসকাং সালচি নই তাই সালচি থাম সেপ্টেম্বর দিল্লি কতালনি ভারত মন্ডপম ফিলচি চার ব্রিক্স কুচুক বেরেমনি পান্ডা যুগালি জাগানো। অমনি লগে পুইলা আই ব্রিক্স কুচুক বেরেমনি পান্ডাও ব বারানি কবাং রাং ফ্রাংনাই রাংমন্ত্রী তে বানিয়া অজারক মান জাগানো। পান্ডাও ম থাবেখ্রেব শক জাকনাই থক তাই ডিজিটেল স্নামুং সামুং বুতাঙ্গ রাং বক্সিনমানি বাংমারি বাংরুনানি আরি বেরেমনি বানিয়া তাই ইউপিআই নি হাই দায়িত্ব দদর রাংয়াফারনানি রায়দারকন তুই ককলাম অঙ্গানো। নৈ সাই নৈ চিদক বিশিনি ব্রিক্স তুই দুলনাই অঙ্গৈ ভারত অ পান্ডান সংসাওয়ানো। মন্ত্রীয়করা প্রফেসর ডক্টর মানিক সাহা থিনাংনি স্রেংনাই রকন সয় সিমুংন তৈয়ী স্রেংনানি বাই থাংন সয় মুনুষু ক্লাই তিসানানি তাই হা কতর্ন হামজাকনাই অঙ্গৈ বাসানানি সেব ফ্রেংনাই রকন রিনানি কবকমুং নারেখা। আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন ফ্রেংনাই রকনি সালন রুগৈ কুচুক রংনাই খুংবাই যোগালি যাক ফ্রেংনাই রকন খুলুমুং মেলন চেঙ্গৈ কগনারকথানি ব অকবকমুংন নারেখা। মন্ত্রীয়করা সাকা তাং সেব এলএম সই সিমুংন তৈয়ী পরিমুং তাই সামুং মান থকনাই রংরাইদানি সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীব ফান বক্সিনখা। পান্ডা মানজাখা কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন নাইখুংনি দাগিফাং অনিমেশ দেব বর্মা রং সচিব মিলিন্দ রামতেগে বসংকেরং ইউনিভার্সিটিনি ভাইস চ্যান্সেলর ডক্টর ওয়াই পি সিং এমবিবি ইউনিভার্সিটিনি ভাইস চ্যান্সেলর ডক্টর বিবাস দেব আকসং। নলছর কমিউনিটি হল কুচুক রংনাই খুংনি মন্ত্রী কিশোর বর্মনি চেতনবাই মিয়া ফ্রেংনাই রক্ন খুলুমুং পান্ডা যোগালি জাখা ফিল্ডক চিবা বসং ফ্রেংনাই রক্নে সালনরগৈ টি আর কে এস নি চুবা চুবাই নলছর বিধানসভা আমচাইনি খড়ক বারাবাচি হাপাংতে হাপাং ফাতার রংনকনি ফ্রেংনাই রক্ন বরম ইয়াফার জাখা। পান্ডাও মানজাখা নলছর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন স্বপন কুমার দাস ভাইস চেয়ারপার্সন রীনা দেবনাথ টি আর কে এস নলছর বেদেকনি কাসকু বাদল সাহা আকসং। হায়ুং বেরেমনি বাংলা ভাষা সংস্কৃতি সমিতিনি ফিলচি হায়ুং বেরেমনি অধিবেশন নভেম্বর তালনি নৈচিচিনি শালমারি নিসিমি নৈচিচুকু শালমারি জরা শান্তির বাজারনি মুকুট অডিটোরিয়াম যোগালি জাগানো। সালথামনি অ অধিবেশন হাকতর বুই হাকতরনি ককলব ক্রং নাইচের নাইতে কক রুবাই ক্রং তাই হুকুমু হামজাকনাই রক মান জাগানো মিয়া কক তুমা থুমনাই।

0: রক্নে থুম অকগ্ন শাখা সমিতি নি শান্তির বাজার বেদেকনি কাস্কু নির্মলেন্দু চক্রবর্তী নখবই মথানি আদং রক ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক চন্দ্র মুকমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল নি মিয়া হরনি থংলাইমাও কল্যাণ সমিতি কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংচা জাক থংলাইমাও কল্যাণ সমিতি ব্রৈসা গোল নি ফের বাই লাল বাহাদুর ব্যায়ামাগারনো মেচেনখা হাস্তে বেরেমনি সিনিয়র ব্রিরকনি ক্রিকেট বাতাইমুঙ্গ মিয়া কাইব্রী থংমুং অংখা জামজুরি নখলাও মোহনপুর রান কাইসাও ধর্মনগরন মেলাগড়নি শহীদ কাজল মুকুমু নখলাও সদর উইকেট কাইচার বাই তেলিয়ামুরান বিদ্যাপীঠ নখলাও উইকেট কাইচি বাই আম্বাসান তাই বাইখুড়া রং নখলাও উদয়পুর কাইচুকু উইকেট বাই বিলুনিয়ানো মেচেনখা তাবুক নবার তিবারনি ককটমা তিনি দিবর জরানি নবার তিবারনি সকাংবাড়িয়ানি কক মঙ্গ সাজাখা নখা কিচাশক চুমুই কবলজাক তঙ্গানো বেবা খাঙ্কর ফেরাঙ্কি কিচানি ছিমি বুং খর খরকে ওয়াতই বাবুই মানু তিনি আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচি দক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তিনি সাকানি তুংমারি তঙ্গানো থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতুই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামুই সতী ব্রীচি বাব
1: আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। বিভিন্ন শিল্পীর গাওয়া এই অনুষ্ঠানের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর, কিছুক্ষণের মধ্যে আকাশবাণীর।
1: দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং
0: মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

রানা গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন সুবীর সেন, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিউজ বুলেটিন হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।
1: मणि समाचार के साथ मैं सर फिरोजी। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि पिछले कुछ वर्षों में भारत और फ्रांस

0: নমস্কার, সুরের ফেলা। হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধুদের সুরের ফেলাতে স্বাগত জানিয়ে। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: কে বলছেন?
1: হ্যাঁ হ্যালো, আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি বলছি দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা, বলুন
1: দিদি ভাই, আমাকে একটা গান শোনাবেন কুমার শানুর কণ্ঠে, তুমি এলে না কেন এলে না।
0: ঠিক আছে, শুনিয়ে দেব। তো আপনি তো ফোন করেছেন, ঠিক আছে। আমি কিন্তু বলছিলাম যে নতুন শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ঠিক না, তাদের জন্য আমি আজকে ফোন নাম্বারটা বলে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই বলা হয়নি, বলে দিচ্ছি আপনার ফোনের মাধ্যমে। 03824295192 এই নম্বরে শ্রোতা বন্ধুরা কল করুন। আর আমাদের প্রথম শ্রোতা আপনি, আপনার পছন্দের গান চলে এসছে, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ আমি ভালো আছি।
1: আর এই গানটা সমস্ত বন্ধুদেরকে নিয়ে শুনবো।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
1: এই গানটা সমস্ত বন্ধুদেরকে নিয়ে শুনবো, আলাদা করে কার নাম নিলাম না।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পছন্দের গান
1: হ্যাঁ
0: চলে
1: নমস্কার,
0: এসছে,
1: ভালো থাকুন।
0: শুনুন, নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা। হ্যালো, নমস্কার,
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো আছেন তো?
1: হ্যাঁ দিদি, ভালো আছি। আপনি ভালো তো?
0: হ্যাঁ আমি ভালো।
1: আচ্ছা, তো যাই হোক, দ্বিতীয় কলটা পেয়ে গেলাম, ভালো লাগছে। তো দিদি, আজকে আমাকে আশাজির কন্টেক্টে গান রয়েছে, এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম।
0: ঠিক আছে।
1: হ্যাঁ, সেই গানটা শুনে দেবেন। আর আমার সাথে রয়েছেন অনুপদা, রয়েছেন প্রেমজিৎ দা, রয়েছেন আশুতোষ দা, রয়েছেন সঙ্গীতা দি, রয়েছেন বুলটু দি, রয়েছেন আর রয়েছেন রামেন্দ্র ভাই, আর রয়েছেন সুশান্ত ভাই, আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন, নিরঞ্জন কাকু, সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: ঠিক আছে, গান চলে এসছে, আর কিছু বলবেন?
1: আর তো কি বলবো, অনুষ্ঠান তো খুব খুব ভালো লাগছে শুনছি, আর বিশেষ করে আপনাদের

0: কোন অনুষ্ঠানটা সবার পছন্দ, কিন্তু আমি বলি আকাশবাণী কৈলাসহরের প্রত্যেকটি অনুষ্ঠান শুনুন, কারণ সেখানে অনেক মানে রকমারি অনুষ্ঠান রয়েছে, সেই সব অনুষ্ঠান শুনলে আমাদের মন এবং ভালো থাকে। আর বিশেষ করে কিষাণ বাণী আর রবিবারের আড্ডা, সেই অনুষ্ঠানগুলো শুনলে আমরা অনেক কিছু মানে পরিবেশ সম্পর্কে বা কৃষিকাজ সম্পর্কে অনেকগুলো কথা আমরা যদি সেই সব শুনি, তাহলে আমাদের জীবনে অনেকটা লাভ হবে। আর সেটা আমরা বিশেষ করে অবগত হই, কারণ আমি কালকেও সন্ধ্যার সময় যে সীমান্ত থেকে অনুষ্ঠান বলুন আর ওই রবিবারের আড্ডা, সেই অনুষ্ঠানগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল।
1: সেটাই, কারণ আকাশবাণীটা হচ্ছে প্রত্যেক বয়সের, মানে ছোট থেকে বড় সবার জন্য কিন্তু বিশেষ অনুষ্ঠানগুলো থাকছে, রয়েছে।
0: ছোটদের জন্য যেমন শিশু মেলা অনুষ্ঠানটা কি সুন্দর, মানে ছোট ছোট বাচ্চাদের যে কবিতা পাঠ করেন বা গানগুলো করেন, সেগুলো শুনে মানে মনটা ভীষণ ভালো হয়,
1: মন ভালো থাকে, আর আমরা উৎসাহিত হই, যাতে আমরা আমাদের আমরা ছেলে মেয়েদের যাতে এইসব শেখাতে পারি, করাতে পারি, ঠিক না? মানে মনের মধ্যে আশা জাগে। আর কিষাণবাণীর যেটা কথা বললেন, আসলেই খুব ভালো লাগলো, কারণ আপনাদের মতো শ্রোতাদের জন্যই কিন্তু কিষাণবাণী একটা বিশেষ অনুষ্ঠান, আর সময়সীমা যার অনেক বড়, কারণ আমরা কৃষি প্রধান দেশ, ঠিক না? কৃষিকাজ আমরা প্রত্যেকেই, ছোটোখাটো বাগান নিয়ে হোক, আমরা প্রত্যেকেই করে থাকি, ঠিক না? তো
0: সবার বাড়িগুলো দেখুন, কিছু না কিছু আমরা লাগিয়ে থাকি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তো সেই সেখান থেকে যদি আমরা উপকৃত হই, যদি একটা অনুষ্ঠান থাকে তাহলে তো আমাদের জন্যই ভালো।
1: সেটাই সেটাই, খুব ভালো লাগলো।
0: সেখানে কিন্তু জৈব উপায় কিভাবে কৃষিকাজ করা যায়, রাসায়নিক,
1: হ্যাঁ হ্যাঁ রাসায়নিক, হ্যাঁ অগত্যা না হলে কিন্তু রাসায়নিকে যায়, কিন্তু আমরা প্রথমে জৈবটা দিয়ে চেষ্টা করি, ঠিক না? আর জৈব দিয়ে চেষ্টা করার পর কিন্তু আমরা ভালো ফলনও পাচ্ছি, আর প্রকৃতির ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু অনেক উপকারী।
0: হ্যাঁ, সেখানে দেখুন রাসায়নিক কীটনাশক যেটা ব্যবহার না করে আমরা যদি জৈব উপায়, যেরকম সেখানে গরু কেনার কথা বলা হয় বা নিম পাতার রস দিয়ে বলা হয় বা সাদা পাতার রস, এগুলো যদি আমরা পঞ্চগর্ব তৈরি করে যদি সেখানে যদি গাছে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটা উপকৃত হতে পারি। আর যদি বিশেষ যদি দরকার পড়ে তাহলে আমরা রাসায়নিকে যাবো, প্রথম দিকে আমরা জৈব,
1: সেটাই বলছিলাম,
0: আমরা নিজের কাজটা সম্পন্ন করতে পারি, তাহলে তো আমাদের জন্যই ভালো। কারণ আমরা দেখুন বাজার থেকে যে শাকগুলো বা শাক সবজি খাচ্ছি সেটা তো এক প্রকারের বিষই বলতে পারি, কারণ দেখবেন যে আজকে আমরা টাটকা নিয়ে যাচ্ছি আর সকাল হতে হতে সেটা গলে মানে কি দুর্গন্ধ সেখান থেকে বেরিয়ে আসে।
1: খুব ভালো লাগলো আপনার, যারা কিষাণবাণী শোনেননি এখন পর্যন্ত, আপনার কথা শুনে অবশ্যই শুনবে এই আশা রাখছি আমি। আপনি খুব সুন্দর গান পছন্দ করেছেন, গান চলে এসেছে, আপনাদের বন্ধুদের নিয়ে শুনুন পছন্দের গান।
0: ঠিক আছে,
1: ধন্যবাদ,
0: ভালো থাকবেন,
1: নমস্কার।

0: नमस्कार।
1: हेलो हेलो
0: हेलो हेलो
1: हेलो,
0: हेलो, বলুন, শুনতে পাচ্ছি? হ্যালো,
1: একটু জোরে বলুন না, মাইক্রোফোনটা একটু কাছে আনুন।
0: না, আমার আমার লেভেল ঠিক আছে, আমি আপনার কথাও একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি কিন্তু শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি।
1: এখন হয়তোবা একটু মানে ক্ষীণ থেকে একটু ভালো হয়ে গেছে,
0: হ্যাঁ, আমি
1: বুঝতে
0: আমি
1: পারছি। মানে
0: কিন্তু
1: সুস্মিতা ছিল,
0: হ্যাঁ
1: সুস্মিতাদির সাথে কথা বলছেন
0: হ্যাঁ
1: তাই
0: হ্যাঁ
1: না?
0: হ্যাঁ বলছি।
1: হ্যালো
0: হ্যাঁ
1: হ্যালো,
0: হ্যালো,
1: সুস্মিতাদির সাথে কথা বলছি তো?
0: অবশ্যই অবশ্যই, আসতে বলুন। আমি আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আর আমার
1: মানে
0: এখানে আমার
1: আপনি,
0: লেভেলও একদম সম্পূর্ণ ঠিক আছে আপনার। হ্যাঁ বলুন।
1: না আসলে কি হয় মানে জানি না, আমার মোবাইলটা বেগরবাই করছে কি না, হয়তো বা করছে,
0: হতে পারে,
1: ঠিকঠাক
0: হতে
1: বুঝতে
0: পারে
1: পারছি না।
0: কিছু
1: যাই
0: সমস্যা
1: হোক,
0: আছে।
1: আপনার সাথে কথা বলতে পেরে মানে কি বলবো, আমি ধন্য হয়ে গেছি।
0: আমরাও
1: কারণ
0: ধন্য,
1: সুস্মিতা
0: বলুন।
1: দি এত সুন্দর কথা বলে, এত মানে কি বলবো, প্রাণ দিয়ে একেবারে মমত্ব দিয়ে একেবারে মানে অবশ্যই একেবারে অদ্ভুত রকমের একটা আনন্দ বা ওর অদ্ভুত রকমের ভালোবাসা বা কি বলবো একটা আকর্ষণ আপনার কথার মধ্যে আছে,
0: ধন্যবাদ।
1: তো
0: সেটা
1: হয়তো
0: সেটা
1: কি
0: মানে
1: বা
0: আমাদের,
1: কি বলবো।
0: সেটা হচ্ছে আমাদের পরস্পরের ভালোবাসা, যে
1: হুম হুম
0: মাধ্যমটা আমাদের অনুষ্ঠান, অনুষ্ঠানের
1: একদম।
0: মাধ্যমে যে আমরা একে অপরের সাথে যে
1: তো
0: পরিচিতি,
1: আজকে
0: সেটাই।
1: সুস্মিতাদের একটা গান শুনতে চাইছি।
0: হ্যাঁ বলুন।
1: প্রথমে আমি বলি, আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হুম হুম
1: আর আশা করি মানে কি বলবো, আজকে দিনটা অনেকটা ভালো হয়ে গেছে, মানে সূর্যি মামা একেবারে প্রকট হয়েছেন, একেবারে চারিদিক একেবারে আলোকিত করে,
0: হুম হুম
1: বৃষ্টির কোনো একটা ব্যাপার নেই, হয়তোবা হতে পারে পরবর্তীতে। যাই হোক, গানটা হলো এরকম, দিন আসে দিন যায় তোমার আশায়, দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন স্বপ্নের দিন, এই জীবনে আসবে কখন, এরকম গানটা।
0: হুম
1: আর যদি এই গানটা অ্যাভেইলেবল না হয়
0: হুম
1: তাহলে আরেকটা গান আছে, মানে কিশোর কুমার গেয়েছেন, আমি প্রেমের পথের পথিক, আমি প্রেমের পথের পথিক, এটা অবশ্যই আধুনিক গান। আর সুস্মিতাদি যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার খুব ভালো মানে শ্রোতা একজন সুমন মহুরী, উনি শুনবেন প্রথমে, তারপর অবিনাশ ভাই, তারপর আমার প্রেমজিৎ বাবু, খুব ভালো শ্রোতা উনি শুনবেন। আর বেঙ্গালোর থেকে মিথুন চক্রবর্তী, তারপর নাসির ভাই, তারপর আমাদের সজলদা, সজল মালাকার, কার্তিক মালাকার শুনবেন। আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য অনেক দিন ধরে আসছে না ফোনে, জানি না কি হয়েছে। আমি অনুরোধ করব অম্বালিকা ফোনে আসুক। আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর আমার আরেকটা ভাই, ছোট ভাই, তার নামটা হলো দেবজিৎ দাস, সে টিচার থেকে বিলং করে, সেও শুনবে। যাই হোক সুস্মিতা দি, অনেক কথা বললাম, শ্রোতা কিছু কিছু শ্রোতা বন্ধুরা আমাকে চেক করবেন, খারাপ পাবেন, এত কথা বলতে
0: না,
1: বলতে আবার।
0: ঠিক আছে,
1: যাই হোক, একটা পর্যায়ে
0: অনুরোধকারীদের
1: আসলাম,
0: নাম তো বলতেই হয়।
1: ভালো থাকুন,
0: আপনিও ভালো থাকুন। আপনার পারলে আপনার ফোনটা একটু সারিয়ে নেবেন, ঠিক আছে?
1: হ্যাঁ
0: ফোনটা একটু সারিয়ে নেবেন, কারণ কথা শুনতে একটু সমস্যা হচ্ছে, আমরা
1: না
0: ঠিকভাবে
1: এখন
0: কথাগুলো বলতে
1: অনেকটা
0: পারছি না।
1: কি বলবো মানে ভালো হয়ে গেছে,
0: হ্যাঁ
1: একটু
0: ঠিক আছে।

0: ঠিক আছে,
1: আমি মানে কি বলবো, মানে বড় মোবাইলটা যদি লাগতো তাহলে সুন্দরভাবে কথা বলতাম।
0: আচ্ছা যাই হোক, আমাদের কথা হয়ে গেল, পছন্দের গানও চলে এসেছে।
1: ফোন লাগে না ওই ছোট্ট মোবাইলটাই।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমাকে ফোন করে দিয়ে।
0: ঠিক আছে ঠিক আছে,
1: ভালো থাকুন।
0: হ্যাঁ, গান চলে এসেছে, শুনুন, ফোন করবেন।

0: নমস্কার।
1: নমস্কার, আমি রাবিন্তু একমাত্র চাকরিতে উঠছি, একটা গান শুনে নেবেন? গান গাইনতে সকল শেষে আমার জন্মভূমি, এই গান শুনে নেবেন? সকল শেষে আমার জন্মভূমি, করিচরণ মজাদার কণ্ঠে।
0: আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ,
1: আমার সঙ্গী রয়েছে প্রশান্ত মি, রয়েছে অদম্যী, রয়েছে রবীন্দ্রনাথ দাদা, বৎসরনগর রয়েছেন শিবাদাস বোন, কল্যাচরকে রয়েছেন আশি দেবনাথ দাদা, কুমারটিকে রয়েছেন দাদাচরা থেকে কুমলিকা বোন, দাদাওয়ার আছে কুমারটিকে রয়েছেন বোন, কমলগুপ্তকে রয়েছেন নিরন দাদি, সবা সকাল সকালে নিয়ে শুনবো আর কি।
0: ঠিক আছে, আমি গানখানি পাঠাচ্ছি আমাদের প্রিয় শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আপনি ঠিক কোন শিল্পীর কণ্ঠে শুনতে চাইছেন আমি স্পষ্ট কিন্তু শুনতে পাইনি। রাঘব চট্টোপাধ্যায়,
1: করেচরণ করেচরণ মহাদাদা কণ্ঠে করেচরণ, আর জীবন শিল্পী দিলে হয়েছে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গানখানি যাচ্ছে। দেশাত্মবোধক গান পছন্দ করেছেন, ভালো লাগলো, নমস্কার নেবেন।
1: ভালো থাকুন, নমস্কার।

0: নমস্কার, শরীর ফেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দেবেন?
0: নমস্কার।
1: শুনতে পাচ্ছেন আমাকে?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিবিমি জেলা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন।
1: প্রথমে আপনাকে নমস্কার জানাই, আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহরের এই শিবিরবেলা অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমার অন্তর অন্তর ফল থেকে নমস্কার।
0: নমস্কার নেবেন, বলুন।
1: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আর বিশেষ করে আপনার উপস্থাপনা, সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো, মানে এত ভালো উপস্থাপনা আপনার হয়, সত্যি ভালো লাগে। মানে কি বলবো, মানে খুবই ভালো লাগে। নিউ প্রেজেন্টেশন প্রোগ্রাম ভেরি নাইস।
0: ধন্যবাদ, ধন্যবাদ।
1: দেখুন, আপনাদের সঙ্গে আমরা কথা বলি, বিশেষ করে সবকিছু বলি, ভাগ করি, বা আপনারাও আমাদেরকে ভাগ করেন। আজকে আমাকে গান শুনে দেবেন। আজকে আমি ভূপেন হাজারিকার একটি গান শুনতে চাই, কারণ দেখুন আকাশবাণী কৈলাসহর এখন কিন্তু অনেক বিজি হয়ে গেছে, আগামীকাল যে লাইন পাবো কিনা তা কিন্তু সন্দেহ আছে। তার জন্য আমাকে আজকে একটি গান শুনিয়ে দেন, আমি এর যা যাব এই গানটি শুনিয়ে দেবেন। আর ওনার তো আগামীকালকে আমরা শততম জন্মবার্ষিকী পালন করব। আর বিশেষ করে আজকে একটা প্রাসঙ্গিক মানে কথা বলি, যেমন বিশেষ করে আজকে 7ই সেপ্টেম্বর, ঠিক না? আজকে দেখুন আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস। আসলে দেখুন সেই দিবসগুলো কিন্তু পুরনো নয়, সেই দিবসগুলো নতুন কিন্তু এসেছে আমাদের কাছে। কারণ নতুন দিবস এসেছে বলে হয়তো অনেকজন সেটি জানছেন না, তার জন্য সেটি আমি অবগত করছি আকাশবাণী কৈলাসহরে। সেই দিবসটা কিন্তু মানে বিশেষ করে 2022 ইংরেজিতে জাতিসংঘ সাধারণ পরিষদে এই দিনটিকে স্বীকৃতি দিয়েছিল 16 ডিসেম্বর তারিখে, যাতে প্রতি বছর আমরা 7ই সেপ্টেম্বর যাতে আমরা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস পালন করি। কারণ দেখুন দিদি ভাই, দিনের পর দিন যেভাবে গোটা বিশ্বে বেড়ে চলেছে অপরাধমূলক ঘটনা, বিশেষ করে শিশু পাচার, নারী পাচার, নারীদেরকে ধর্ষণ, ডাক্তার বিজনেস, তারপর মানে চুরি ডাকাতি, অনেক কিছু চলছে।

0: সেইগুলো কিন্তু পুলিশদের পক্ষে, একার পক্ষে পুলিশদের সেটি রোধ করা বা আটকানো কিন্তু সম্ভব নয়। তাই
1: সেটাই,
0: আমরা যাতে
1: কারণ তারা তো
0: সহযোগিতা,
1: চেষ্টা করবে, আমাদের পাবলিকের জন্যই রয়েছে কিন্তু পুলিশ, ঠিক না? তারা তো সাহায্য করবে, কিন্তু তাদের সাথে যদি আমরাও যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, ঠিক না? আমরা যদি প্রত্যেকে নিজের কর্তব্য, সেটা হচ্ছে প্রত্যেকের কর্তব্যের কথা, ঠিক না? জ্ঞানের কথা, কর্তব্যের কথা। যেমন ধরুন এই যে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে, আমাদের যদি ধরা পড়ে আমরা কিন্তু সাহায্য করতে পারি পুলিশকে, ঠিক না? কারণ তাদের একার পক্ষে কিন্তু খুঁজে বের করা বা যেটা একটু অসম্ভব, মানে সময় লাগে, তারা ঠিকই বের করে নেন। আজকালকে আধুনিকতার যুগ, বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে, কিন্তু কথা হচ্ছে আমরা আমরা যারা জনগণ রয়েছি, আমরাও যদি তাদের সাথে হাতে হাত মিলিয়ে যদি চলতে পারি, কারণ আমাদের সুবিধার্থে কিন্তু তাদের নিয়োগ করা, ঠিক না? এই যে পুলিশ বলে যে আমরা ভয় পাই, এইসব মানসিকতা কিন্তু ত্যাগ করতে হবে আমাদের সাথে কিন্তু তাদের। তার জন্য ছোটখাটো আইন আমাদের নিজেকেও জানতে হবে, যার কারণে আমরা তাদের সাথে ফ্রিলি কোঅপারেট করে কিন্তু কাজগুলো করতে পারি।
0: সেটা আমাদের সকলেরই সহযোগিতা একান্ত কাম্য, ঠিক না? কারণ দেখুন আসলে আমরা বলতে হবে, মানে এই কেউ বাতিল হয়েছে, ওনারা তোমার সাহায্য পাবেন। আর বিশেষ করে সত্যি কথা বলতে গেলে পুলিশের উপর আমাদের আস্থা বিশ্বাস রেখে চলতে হবে, ওনাদের ভুল না বুঝে। কারণ কোনো কোনো ক্ষেত্রে কিন্তু লোকেরা ভুল বুঝে গেলেন, ওনারা উপকার করেন, সেটা যাতে না করেন।
1: তো আপনি এই দিনটাকে স্মরণে রেখে আমাদের শ্রোতা বন্ধুদেরকেও জানিয়ে দিলেন, শ্রোতা বন্ধুরাও জানলো, খুব ভালো লাগলো।
0: ভালো হচ্ছে, আর আপনাকে নিয়ে গান শুনবো, আর অনুপ দাস, যেমন দাস, অবিনাশ বাবু, আর লালন বাবু, বাদল বাবু, আর এই মুহূর্তে যারা আকর্ষণ কৈলাস শহরে শুনছেন দূর দূরান্ত থেকে, সবাইকে নিয়ে শুনবো। আর আগামী দিন অবশ্যই তোমার নাম,
1: ঠিক আছে
0: বলবো। আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
1: আপনিও ভালো থাকবেন।
0: আপনি যদি আমার গান যদি মানে কোনো 10 দিনের মধ্যে মানে 3-4 বার কেটে দেন, তাহলে
1: না না, আমাদের আমাদের যা করার আমরা তো ঠিক সেটাই করব, কথা কথাও বলবো, গানও গানও চলবে, ঠিক আছে? আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কথা বললাম, ভালো লাগলো, ফোন করবেন, ধন্যবাদ।

0: নমস্কার সুরের ভেলা। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস, আর আমার গ্রামের নাম বাদরিপার।
0: আচ্ছা আচ্ছা, বলুন, ভালো আছেন আপনি?
1: হ্যাঁ, ভালো আছি। আর আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি, খুব ভালো আছি। আপনাদের সাথে কথা বললে আমরা আরও ভালো হয়ে যাই। ঠিক আছে, বলুন, গানের প্রসঙ্গে চলে আসি।
1: হ্যাঁ, এবার আমি গানের প্রসঙ্গে চলে আসি। গান শুনবো আজকে কুমার শানু আর অলকা ইয়াগনিকের দুটো কণ্ঠে শুনবো, সেই তো ফাগুন এলো, সেই তো ফাগুন এলো, এই গানটি শুনবো। খুব সুন্দর গানটি।
0: আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
1: আমি এই গানটি খুব শুনি মোবাইলে, খুব ভালো লাগে গানটি।
0: ঠিক আছে,
1: হবে তো দিদিভাই গানটি?
0: হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে।

0: আর আমি গানটি আমাদের পরিবার শুনবেন, বাবা শুনবেন জিতেন কুমার দাস, মা শুনবেন শিল্পরানী দাস, বড় ভাই শুনবেন জয়জিৎ দাস, ও আপনার জন্য রইল গানটি। আর সাথে রয়েছেন অনুরাগী শ্রোতা বন্ধুরা রয়েছেন, আমার বর্দা রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য, দিদি ভাই শুনবেন শোটাবা ভট্টাচার্য, খুব ভালো শ্রোতা একজন বর্দা রয়েছেন, আর উনি ফোন করে খুব ভালো লাগে অনুষ্ঠানে। আর তারপর রয়েছেন দাদা রয়েছেন জহরলাল বর্মন, উনিও খুব ভালো শ্রোতা একজন, আমি ওনাকে। তারপর রয়েছেন বাপনদের দাদা রয়েছেন, প্রেময় দাদা রয়েছেন নান্ত বাই, আর শুনবেন দাদা শুনবেন লালন গোড়ামি, দাদা শুনবেন বাদল ঘুটিয়াল, আর দাদা শুনবেন মিঠুন চক্রবর্তী, আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাস অনুষ্ঠান শুনছে সবাইকে নিয়ে শুনবো গানটি।
1: ঠিক আছে, গান চলে এসছে আপনার পছন্দের গান, শুনুন, ফোন করবেন। ধন্যবাদ।
0: ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো দিদি ভাই, নমস্কার,
1: ভালো লাগলো, ধন্যবাদ।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার সুরের খালা।
0: শুভ সকাল ম্যাডাম।
1: শুভ সকাল আপনাকে। আপনার পাশে যে রেডিও চলছে সেটা একটু সাউন্ডটা কমিয়ে দিন।
0: কেমন আছেন?
1: ভালো আছি, ভালো আছি, বলুন।
0: আপনার পছন্দের একটা গান শুনিয়ে দিন।
1: আমার পছন্দে শুনবেন? আচ্ছা,
0: এত হয়তো সবার পছন্দে শুনে তো আপনার পছন্দের একটা শুনিয়ে দিন।
1: ঠিক আছে, আমি চেষ্টা করব। তো বিশেষ কোনো শিল্পী পছন্দের আছে না আমারই পছন্দে যাবে? ঠিক আছে, ঠিক আছে,
0: ধন্যবাদ দিদি, ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নেবেন বলুন।
1: সুশান্ত দেবনাথ বলছি, আনন্দবাজার থেকে।
0: আচ্ছা আচ্ছা, বলুন, আমাদের অনুষ্ঠান শুনছেন আপনি?
1: ও ম্যাডাম, শুনছি 11:20 থেকে শুনছি, এরকম হবে।
0: আচ্ছা আচ্ছা, যাই হোক,
1: ভালো আছেন আপনি?
0: হ্যাঁ ভালো আছি। আপনিও ভালো আছেন?
1: ও মোটামুটি ভালো ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক
1: একটি
0: আছে।
1: গান শুনিয়ে দেবেন,
0: কি গান?
1: গানের লাইনটি বলছি। আমারও তো সাধ ছিল, আশা ছিল মনে, ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে, এরকম একটি গান হবে ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ, হবে হবে,
1: বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সকলেই শুনবেন ম্যাডাম, আপনিই শুনবেন।
0: ঠিক আছে। দোলন চাপা ছবির গান, কিশোর কুমারের কণ্ঠে, ঠিক না?
1: ও
0: ঠিক
1: দোলন
0: আছে,
1: চাপা,
0: হ্যাঁ, দোলন চাপা ছবির গান।
1: রাখছি ম্যাডাম, নমস্কার, ভালো
0: নমস্কার,
1: থাকবেন।
0: নমস্কার নেবেন, ধন্যবাদ।

নমস্কার, সুরের ভেলা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা আচ্ছা, বলুন। অবশ্যই, ঠিক আছে, ফোন রাখছি, ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা থেকে
1: হ্যালো,
0: বলছি। হ্যালো,
1: আমি ফুলতলা থেকে সুচিন নামে দাও।
0: আচ্ছা, কি গান শুনবেন?
1: আজকে আজকে বউ ফোন করতে করতে ঢুকাইছি চিমে দাও।
0: আচ্ছা আচ্ছা, বিয়ে তো গেলেন, কি গান শোনাবো?
1: আমার স্বপ্ন তুমি অগো চিরদিনের সাথী, এই গানটা
0: ঠিক আছে, আমি দেখছি।
1: দাও।
0: হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি।
1: আমার সাথে আছে থাঞ্জাবু দাদি না, আর ইন্দ্রানী দি না, আর আটু দেব না, সঙ্গীতা বৌদি, বুরুন ধর, বুলজি দাস,
0: আচ্ছা ঠিক আছে,
1: আর
0: হ্যাঁ
1: শ্যামলী না।
0: হ্যাঁ, গান শোনো, ধন্যবাদ।
1: আচ্ছা।

0: নমস্কার, সুরের ফেলা। হ্যালো, নমস্কার, বলুন।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নেবেন? কেমন আছেন বলুন।
1: একদম শেষ হয়ে গেছে মা।
0: হ্যাঁ হ্যাঁ, একদম শেষের।
1: রেখা বন্দ্যোপাধ্যায়ের উল্টে তোরে দূরে চলে যাবো আমার জীবন, গানটা সীতারা এবং আপনার সঙ্গে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমার রেখা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে
0: রেখা বন্দ্যোপাধ্যায়ের আমি আমি দেখছি। হ্যাঁ,
1: না পান অন্য একদম সময় তো শেষ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
1: আচ্ছা
0: আপনি,
1: রাখলাম রাখলাম,
0: হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন, ঠিক আছে? গান চলে এসেছে, শুনুন আপনি। ধন্যবাদ।

সুরের ভেলা অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনলাম আমরা পায়েল করের পরিবেশনায় নজরুল গীতি। এই গানখানির সাথে শেষ হলো আজকের রকমারি বাংলা গানের লাইফ ফোন অনুষ্ঠান সুরের ভেলা।

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 যুব অনুষ্ঠান যুববাণী। আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বেলা 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 রয়েছে হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা।

কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:30, দুপুর 1:40 গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 2:15, লোকগীতি শুনবেন। দুপুর 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

বিকেল 3টে বেজে 10 মিনিট থেকে পুনরায় মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধে 6টায় ঘর গৃহস্থের অনুষ্ঠান, রাত 7টায় আগরতলা কেন্দ্রের ককপুরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা রাত 8:10 রবীন্দ্রসংগীত।

বাংলা ধ্বনি গানের অনুষ্ঠান রাত 9:15, রাত 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 রয়েছে দেশাত্মবোধক গান। রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

তরুণ বন্ধুরা, এই মুহূর্তে যে যেখানে বসে আছো, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের যুব আসর যুববাণী। বন্ধুরা, যুব আসরে আজ আমরা শুনব নজরুল গীতি। নজরুল গীতি গেয়ে শোনাতে আজ আসরে আমাদের সাথে শেয়ার হয়েছে আসরের বন্ধু প্রণয় শর্মা, সঙ্গে তবলায় রয়েছে আমাদের অপর বন্ধু প্রতাপ রঞ্জন নাথ।

0: বন্ধুরা, প্রণয় শর্মার গানের সুরে প্রতাপ রঞ্জন নাথের তবলার সহযোগিতায় এতক্ষণ যুব আসরে নজরুল গীতি শুনতে শুনতে আসরের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত। ঘড়ির কাঁটা বলছে আসর থেকে বিদায় নিতে হচ্ছে, কথা হবে আগামী আসরে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
1: এতক্ষণ শুনছিলেন যুব অনুষ্ঠান যুববাণী, আসর সঞ্চালনায় নূর আহমেদ, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

গানখানি শুনলেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। শুনছেন চিত্রমালা অনুষ্ঠানে বুলন্দি ছবির গান।

অনুরাধা পাড়োয়াল এবং কুমার শানুর দ্বৈতকণ্ঠে গানখানি শুনলেন। শুনছেন বুলান্দি ছবির গান, এবারের শিল্পী অভিজিৎ এবং অলকা ইয়াগনিক।

অভিজিৎ এবং অলকায় আগ্নিকের দ্বৈত কণ্ঠে গাওয়া বুলন্দি ছবির এই গানখানির সাথে শেষ হলো আজকের চিত্রমালা অনুষ্ঠান।

আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 54 সেকেন্ড। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকালের ভেঙে পড়া বহুতলের আশেপাশে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছেন। ইডি আকবর ই মাশরিক পত্রিকা মামলায় কলকাতা, দিল্লি ও রাঁচি সহ দেশের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 40টি দেশের 135টি ছবি দেখানো হবে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হবে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার রাজধানী পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের 28তম বৈঠকে সভাপতিত্ব করছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয় এই বৈঠকের আয়োজন করেছে। পশ্চিম আঞ্চলিক পরিষদের অন্তর্ভুক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল গোয়া, গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এই পরিষদে পশ্চিমাঞ্চলের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দুজন করে বরিষ্ঠ মন্ত্রী সদস্য হিসেবে অংশ নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও আজকের এই বৈঠকে উপস্থিত থাকছেন। লাক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী হাভিয়ার বেটেল সরকারি সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, আজই তিনি রাজধানীতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সফরের মাধ্যমে ভারত ও লাক্সেমবার্গের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আরেক মন্ত্রী মনজিন্দর সিং সিরসাকে নিয়ে নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বহুতল ভেঙে পড়ার জায়গাটি আজ সকালে পরিদর্শন করেন। পরিস্থিতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, বেশ কয়েক দশকের পুরনো এই বাড়িটির ভগ্নস্তূপের প্রায় 80% পরিষ্কার করা হয়েছে। রেখা গুপ্তা বলেন, 12 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, অন্য 6 জনের অবস্থা স্থিতিশীল। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বাবা মাদের সঙ্গে সরকার যোগাযোগ রেখে চলেছে। বাড়ির মালিকের অবহেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে শ্রীমতী গুপ্তা বলেন, আশেপাশের এই ধরনের বিপজ্জনক ভবন চিহ্নিত করে সেগুলি ভেঙে ফেলা হবে।
1: বিল্ডিং কে মালিক পে কার্রবাই হোগি আর জো ইসকে আসপাস কি জিতনি ডেঞ্জারস বিল্ডিং হ্যায় উনকো ভি আইডেন্টিফাইড করকে ধ্বস্ত কিয়া জায়েগা। বিশেষ রূপ সে ইস বিল্ডিং কে বিলকুল পিছে ওয়ালি বিল্ডিং কো ভি হমনে খালি করবা দিয়া হ্যায় আর তুরন্ত প্রভাব মে উসে ভি ডেমোলিশ কিয়া জায়েগা।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনার বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে

নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবনের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হল। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস জানিয়েছে যে সত্যনিকেতন ভবনে ধসের ঘটনায় আহত 11 জন রোগীকে তাদের এখানে আনা হয়েছিল। এদের মধ্যে 5 জনকে ট্রমা সেন্টারে মৃত অবস্থায় আনা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও 1 জনের রোগী পরে আঘাতের কারণে মারা যান। এইমস জানিয়েছে, গুরুতর আহত 3 জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি কলকাতা, দিল্লি এবং রাঁচির 7টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, আকবর ই মাশরিক প্রাইভেট লিমিটেড নামের একটি উর্দু দৈনিক সংবাদপত্র এবং এর পরিচালক তথা তৃণমূল কংগ্রেস সাংসদ নাদিমুল হকের বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়ের করা এফআইআরের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। ইডি আরও জানিয়েছে, ওই সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের বিরুদ্ধে অভিযোগ যে সেই খবরগুলি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। এছাড়াও এই মামলায় বেআইনি আর্থিক লেনদেন, অঘোষিত নগদ লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বেসরকারীকরণ করা হচ্ছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি খবরকে ভিত্তিহীন বলে ইসরো স্পষ্ট করে জানিয়েছে। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরো জানিয়েছে, এই সংস্থাটির বেসরকারীকরণ হচ্ছে না এবং এর গুরুত্বও কমানো হচ্ছে না। মহাকাশ কর্মসূচিতে বেসরকারি অংশগ্রহণের ফলে এই শিল্প ব্যবস্থায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং আরও বড় পরিসর সৃষ্টি হচ্ছে। ভারতের শিল্প ও প্রযুক্তির ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করে ইসরো জানিয়েছে, মহাকাশ কার্যক্রমে আরও বড় পরিসরে কাজ করা ভারতের যোগ্যতা রয়েছে। এর ফলে আরও ব্যাপক হারে উৎপাদন, বাণিজ্যিকীকরণ, উদ্ভাবন এবং বিশ্ববাজারে প্রবেশাধিকার নিশ্চিত হবে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFJK-র আজ উদ্বোধন। এই উৎসবকে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলী ও শিল্পীদের বৃহত্তর আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের সঙ্গে পরিচিত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হবে। শ্রীনগর, জম্মু ও গুলমার্গে আয়োজিত 4 দিনব্যাপী উৎসবে 40টি দেশের 135টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি চলচ্চিত্র নির্মাতা আরিফ বশির জানিয়েছেন, এই উৎসব স্থানীয় নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র দেখার, চলচ্চিত্রকারদের সঙ্গে মত বিনিময় করার এবং মাস্টার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ করে দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হবে। মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ 2-এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারের এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি ব্যবস্থাপনা কমিটির গঠনের জন্য এই পুষ্টি কর্মসূচির খাদ্য তালিকা নির্দিষ্ট করা হয়েছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের ভিত্তি হিসেবে সুপোষিত ভারতের নির্দেশিকা অনুযায়ী 2018 সালে পোষণ অভিযান শুরু করা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় পোষণ মাহ হিসেবে পালন করা হয়। ইতিমধ্যেই তা জন আন্দোলনের রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার 3 ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় মাসিক 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার সিদ্ধান্ত কার্যকর করেছে। নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ধিত হারে বার্ধক্য ভাতা, স্বামীহীনা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেন। নারী ও শিশু কল্যাণ দপ্তরের এই 3 প্রকল্প মিলিয়ে 82 লক্ষেরও বেশি উপভোক্তা সেপ্টেম্বরেই বর্ধিত হারে ভাতা পাবেন বলে তিনি জানিয়েছেন। এই খাতে বছরে মোট ব্যয় হবে প্রায় 14,771 কোটি টাকা। শুধু ভাতা বৃদ্ধির জন্য রাজ্যের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 6,000 কোটি টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আর্থিক অবস্থা এখনও দুর্বল। আগের সরকারের আমলে আর্থিক শৃঙ্খলার অভাব, রাজস্ব ক্ষতি এবং কেন্দ্রীয় প্রকল্পে অংশ না নেওয়ার ফলে রাজ্য কার্যত সংকটের মুখে পড়েছিল। তবে কেন্দ্রীয় প্রকল্পে যোগদান, রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মে লাগান টানার ফলে পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ বিহার, মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গাসহ একাধিক প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ইন্দ্রপুরী ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় 1,96,000 কিউসেক। জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় দীঘা এবং গান্ধীঘাটে গঙ্গার জলের চাপ অনেকটাই কমেছে। এদিকে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 5। গতকাল মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়

অ্যামাজন প্রাইম এয়ারের পণ্যবাহী বিমানটি রানওয়ে ছাড়িয়ে দুর্ঘটনার মুখে পড়ে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রাশিয়া ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল কিভে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকভ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনার ফাঁকে জেলেনস্কি জানান, এই যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে ভূখণ্ডগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কিছু জটিল প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল আর্থার অ্যাশ স্টেডিয়ামে মহিলা সিঙ্গলসের রাউন্ড অফ 16

0: করেছেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচে মুখোমুখি হবে। বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। দুটি দলই ইতিমধ্যে সুপার সিক্সে পৌঁছে গেছে, তাই ম্যাচের ফলাফলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গতকালের ভেঙে পড়া বহুতলের আশেপাশে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিয়েছেন। ইডি আকবরী মাসরিক পত্রিকা মামলায় কলকাতা, দিল্লি ও রাঁচি সহ দেশের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। প্রথম জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 40টি দেশের 135টি ছবি দেখানো হবে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও কার্লোস আলকারাজ ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারে গজলের অনুষ্ঠান, প্রথম গানখানি শুনুন ভূপিন্দর সিং এর কণ্ঠে।

0: লোকগীতির অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সমরেন্দ্র চট্টোপাধ্যায় এবং তমালী রায়ের কণ্ঠে লোকগীতি, আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রে বিবেক ভারতী অনুষ্ঠান, এরপরে দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরে আবারও মুম্বাই কেন্দ্রে বিবেক ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।
1: বিবেক ভারতী, রাষ্ট্রীয় সেবা, দেশ কি সুরিলি ধড়কন।

0: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ৬টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, ৬:৩০ শুনবেন কিষাণবাণী, ৭টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ৭:৩৫ শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ৭:৪৫ ও ৭:৫৫ শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ৮:১০ শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, ৮:৩০ শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, ৯টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, ৯:১৫ শুনবেন বাংলা আধুনিক গান, ৯:৩০ শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, ১০টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ১০:১০ শুনবেন দেশাত্মবোধক গান, ১০:২০ শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।
1: नमस्कार, मैं अमिताभ बच्चन बोल रहा हूँ। आज तो आप चिंता मुक्त हैं। जवानी में कहाँ कोई अपने बुढ़ापे के बारे में सोचता है, लेकिन ये जो कल है ना, बड़ा गजब की चीज है।

0: کسے کب کہاں لے جائے یہ کوئی نہیں جانتا, پر ٹینشن مت لیجیے, آج ہی اٹل پینشن یوجنا میں نویش کیجیے. 18 سال کی عمر سے ہر مہینے 210 روپے بھرنے پر 60 سال کی عمر سے ہر مہینے آپ کو 5,000 روپے کی پینشن ملے گی. اٹل پینشن یوجنا, آج ہی اپنا پینشن پکا کروائیے. ادھک جانکاری کے لیے تتکال اپنی بینک شاخا یا بینک متر سے آپ سمپرک کریں.
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প। সেদিন ঘোষবাবু লং ড্রাইভে বেরিয়েছিলেন, তখনই তার কানের কাছে গুনগুন শুরু করলো একটি মাছি। ঘোষবাবু তাকে মারলেন না, কিন্তু ভাগ্য তাকে জোরে একটা ধাক্কা মারল। গাড়ির বনেটে একটা বড় ডেন্ট পড়েছিল, কিন্তু ঘোষবাবুর চেহারায় রাগের লেশ মাত্র ছিল না। বরং উনি হেসে বললেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার গাড়ির মেরামতের খরচা ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। এখন শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: ঘর গৃহস্থির আসরে দাদা আমরা এখানে কোন জায়গাতে আইছি?
1: এটা হিদ্রি পাড়া হয় মনুবেলি।
0: আচ্ছা, তো দাদা তো মোটামুটি ক্ষেত কৃষির লগে জড়িত আছেন?
1: হ্যাঁ মোটামুটি।
0: আর এই গ্রামেই কিন্তু আপনার ইয়নি?
1: হ্যাঁ এই গ্রামে জন্ম।
0: আচ্ছা, তো মোটামুটি কত বছর ধরে এই গ্রামে আসুন?
1: আমরা তো এই গ্রামে তো আমার বাবা
0: বাপ ঠাকুর দাদা থাকে।
1: বাপ ঠাকুর দাদা।
0: আচ্ছা আচ্ছা, তো নাই নাই হইতে হইতে মানে 100 বছর
1: হয়েছে। হ্যাঁ 49 বাংলাতে আইসে আমরা এখানে।
0: আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো আপনি আপনার ধানের ক্ষেত দেখলাম, এটা আউশ ক্ষেত বুধ হইটা?
1: হ্যাঁ এটা আউশ।
0: তো ধান তো দেখা যায় খাটার মনে এখন সময় আইছে?
1: হ্যাঁ সময় আর 3-4 দিন।
0: আচ্ছা, তো খাটি লইবা। আচ্ছা, এরপরে খাটার পরে ওই জায়গাতেই কিন্তু আপনি বাস্তুঘাত লাগাইবা?
1: হ্যাঁ বাস্তুঘাত।
0: আচ্ছা, তো এই যে ধানটি যে আপনি যে লাগাইছেন আউশ ধানটা লাগাইছেন, অনেকে তো আউশ ধান আবার করতেও চায় না, এর মধ্যেও আপনি লাগাইছেন, মানে কত জায়গার মধ্যে আপনি লাগাইছেন?
1: প্রায় 2 খানি আর কি।
0: 2 খানি? আচ্ছা।

0: 2000 জায়গার মধ্যে আপনি দান লাগাইছেন এবং এটা কি দান লাগাইছেন ব্লক থেকে পাইছেন না
1: এটা ব্লক থেকে লইছি কিন্তু দানটার 20 এর টু প্রবলেম আছে 20 এর মধ্যে 60 আছে
0: আচ্ছা এরপরে আপনি
1: তার দানটা হইছে না তারা জানাইছি বলে এটা তো তারা ইয়া দেখছো
0: আচ্ছা
1: দানটার মধ্যে 60 আছে 60 টাকায় আমার ফলনটা
0: কম হইছে
1: কম হইছে
0: নাহলে তো এখানে আপনার এই 2000 জায়গার মধ্যে ভালো ফসল
1: ভালো ফসল
0: এবং প্রত্যেক বছরই বুঝি আপনারা ঔষধ করবেন
1: হ্যাঁ প্রত্যেক বছর ঔষধ
0: আচ্ছা তো সেই হিসাবে এবার আসানের রূপ ফসল
1: না ফসল বেশি ফল তো নাই
0: আচ্ছা তো এই জায়গাটার মধ্যে আপনি কীটা লাগাইবা দান তো মোটামুটি উঠাই দিবা মনে আরো 10-15 দিনের ভিতরে তো শেষ হয়ে যাবে
1: আলু লাগাইব
0: ও এই হাতের মধ্যে আলু লাগাইবো আর কোনো কিছু লাগাইবানি
1: না আর মিষ্টি কুমড়া দেখি প্ল্যান আছে
0: বান্দরের আক্রমণ আছে
1: না আচ্ছা
0: অনেক সময় তারা তবে খাইতে না পারলেও সিধা বিরা যায়
1: তবে বান্দর ওই শীতকালে টু ইয়ে করে বসার সময় অত বেশি হয় না
0: আচ্ছা তো আপনার এমনি সাইল ধান লাগানি শেষ নেই
1: ও সাইল ধান শেষ লাগানি
0: কবে শেষ করছেন
1: ওই গেছে 20 দিন
0: তো সাইল ধানের মধ্যে এটা আপনার কতদিনের সারা লাগাইছেন আপনি আলি লাগাইছেন
1: 15-16
0: এটা কিটা কোন পদ্ধতি শ্রী পদ্ধতি
1: শ্রী পদ্ধতিও মানে এটা লাইন ধরে করছি আর মানে একটা দিছি না
0: একটা দিছেন অনেক শ্রী পদ্ধতি হলে একটা না দিলে দুইটা দিলে
1: দুইটা
0: আপনারা কিটা
1: আমরা দুই তিনটা
0: করে দিয়েছেন তো এইখানে আপনার কত জায়গার মধ্যে আপনি লাগাইছেন সাইল
1: তো প্রায় নয়খানি
0: স্বর্ণমাসুরি এটাতে সার হিসেবে কোনো কিছু প্রয়োগ করছেন
1: না
0: কোনো সার প্রয়োগ করেন
1: না
0: তো মাটির উর্বরতা আছে কিনা এটা বুঝেন সামনে
1: এটা মাটি ধান লাগাইলেও বোঝা যায় ধান লাগাইলেও ধানের গ্রোথ দেখলেও বোঝা যায় মাটির মধ্যে
0: যে এটা তার ইয়ে আছে আচ্ছা যেমন ধরুন আপনার ঔষধের তো কোনো অসুবিধা নাই কারণ ঔষধের যে আপনি সবজি যে করলা আলু টালু লাগাইলে নিশ্চয়ই এখানে কিছু জৈব
1: সার
0: এরপরে তো আপনি আউশ ধান চাষ করলেন
1: হ্যাঁ
0: তো সেই জায়গাতে তো আর
1: সারের
0: তো সাইলের ক্ষেত্রে আপনারা কিতা করেন
1: সাইলের ক্ষেত্রে আমরা সার দিই না
0: সার দেওয়া লাগে না তো আপনার জমিন
1: কারণ এই জমিনগুলো আসলো আগে 2 বছর করা হইতো
0: আচ্ছা
1: 2 বছরের মানে 2 বছর করা হইতো বেশ কিছু বছর থেকে এটা এখন 1 ফসলই করা হয়
0: মানে সাইল সাইলটাই
1: থাকে সাইলটাই থাকে আগে তো আউসকেট করার পরে আবার সাইল সাইল করা হইতো
0: তখন তো 2 ভাগে করে লিছেন আউসের আউসের
1: এখন প্লট আলাদা হল প্লট আলাদা
0: আউস যেটা করুন এখানের মধ্যেই আপনি সবজি লাগাইন আচ্ছা তো এমনি কিন্তু মাটি উঠি এমনি পরীক্ষা করছিলেন
1: মাটি দোয়াইছিল সয়েল টেস্ট কয়েক বছর আগে কয়েক বছর করাইছি না
0: তো যখন করাইছিল তখন তারা রিপোর্ট দিয়েছিলেন
1: সুনের ঘাটতি আসলো
0: সুনের ঘাটতি আসলো তো ওখান কিন্তু আপনার কিটা মানে ধান চাষ করুন বা সবজি চাষ করুন এর আগে কিটা
1: সুন দিই
0: আপনার ব্লক থেকে আপনার জৈব সারও দেয়
1: জৈব সার
0: দেয়নি
1: আপনি মানে কিনে আনতে লাগে
0: কিনা তো এটা একটা আপনার ইয়ে দেয় মানে কিটা হওয়া যায়
1: একটা
0: সাবসিডি আছে আচ্ছা বা বাকি সারও তো সাবসিডি দিয়ে তো এমনি মনে করেন যে এই যে সামনে যে আপনি আলু বীজ লাগাইবা এটার বীজ টেজ কিন্তু আপনারা পাইনি
1: এটা বীজ তো না বীজ মানে টিপি আছে আমি তো এই বছরও রাখছি ঠান্ডা করে
0: আচ্ছা
1: আর এমনি দেশি আলুর বীজ তো আমরা গড়ে করি
0: আচ্ছা এটা তো আপনার গড়েই আছে আর টিপিএস যেটা আপনি আলু হিম করে রাখছেন যে এখান থেকে অন্য কিছু লাগাইবেন
1: এখান থেকে লাগাই
0: আচ্ছা
1: বীজের লাগিয়ে রাখছি
0: তো
1: মানে যখন যে আমরা বীজ রাখছি একচুয়ালি দানার থেকে এটা আলু হইছে দানাতে মানে গাছ রোপণ করিয়া মানে সারা করিয়া আলু সারা করিয়া

0: ওইটাই কইছি, তখন যে আপনার লাগাইবা তখন তো লাগাই দিবা গোটা আলু লাগাইবা,
1: গোটা লাগাইবা।
0: আচ্ছা, তো এই যে সারা খরিয়া, যে
1: সারা খরিয়া যে আলুটা হয়, এটা থেকে আর 3 বছর আপনি আলু রাখতে পারবা বীজ।
0: আচ্ছা, তো এটার আপনার কয় বছর হয়েছে?
1: এটা 2 বছর হয়েছে,
0: মানে আগামী বছর অবর্তমান,
1: আগামী বছর অবর্তমান
0: 23। তো তারপরে আবার যদি বীজ করতে হতে আবার বীজ থেকে করতে
1: হবে।
0: আচ্ছা, তো এমনি লাগাই না নি আপনারা ওই যে টিপিএস ছাড়াও আলু? আবার কইছেন হিমগড়ও আপনার রাখছেন, মোটামুটি কিরকম আলু হয়েছিল বা মানে
1: বিক্রি তো করিও আমরা?
0: আচ্ছা, না এই তো আপনারা বিক্রি করেন ওই
1: আর আলু টিপিএসটা চাহিদা মার্কেটও ভালো, মানে আর রেটটাও বেশি পাওয়া যায়, আর আলুটাও স্বাদ।
0: আর দেশি আলু যে করছিল কিরকম করছিল?
1: দেশি আলু ভালো হয়েছে গতবার,
0: আবার রুদ্র হইতাছে, তো এটাতে কোন কি
1: এবার দানে লাগে একটু বালা মরসুম,
0: বালা মরসুম অনেকে দিয়ে আবার
1: না ধানটা দিনও টেম্পারেচার দেয়, রাত্রেও বৃষ্টি দেয়, মানে বৃষ্টি আর রুদ্রে আছে, গরম এবং বৃষ্টি
0: জায়গার উপরে নির্ভর করে, কিছু কিছু জায়গাতে তারা তো হইতেছে
1: না, জলা জায়গা হইলে একটু অসুবিধা, মানে
0: হইতেছে এই বৃষ্টি তারা তো হইতেছে না, এই যে বৃষ্টি যেটা পাইতেছে এই বৃষ্টি হইতেছে না, কিছু কিছু জায়গাতে আমিও নিজেও দেখতেছি
1: আর বৃষ্টিটাও এবার একটা মানে সব জায়গাতে একসাথে বৃষ্টি হয় না, একদিকে হয় একদিকে না,
0: আমার মনে হয় এবার বৃষ্টিটা একটু কমই মনে হয়েছে, মানে ক্ষেতের সিজনের সময় যে বৃষ্টিটা দরকার এইটা বোধ হয়েছে না,
1: এটা কম হয়েছে,
0: বৃষ্টি তো আমরা আগে
1: আগে হয়ে গেছে, মানে আগে
0: বরং আপনার আউশ যে সময় লাগাইছিলা এই সময় কিন্তু বৃষ্টিটা কিন্তু আপনারা পাইছেন কিন্তু। তো এখন তো মোটামুটি আউশ ধান কিন্তু এখন দিনের ফাঁকা করেনি, খাটি লিলে আবার বৃষ্টি হইলে তো আবার মুশকিল, এমনি জমিনে তাহলে তো কিচ্ছু নাই। তো মোটামুটি আপনারা এইটা লইয়াই আপনি আসুন, কত বছর ধরে এইটা কাজ করলা?
1: ও প্রায় 35 বছর,
0: 35 বছর ধরে এইটার লোক আপনার জড়িত আছেন, মোটামুটি এইটাও একটা আপনার একটা আয়ের একটা উৎস?
1: হ্যাঁ, আয়ের উৎস।
0: আচ্ছা, কারণ আপনারা তো দেখলাম জায়গা জমিনও তো প্রচুর আছে দেখলাম, বিশাল বড় একটা একটা পুষ্করণী দেখলাম, এটা থেকে তো মাছটা ফলাইছিল?
1: হ্যাঁ, মাছ ফলাইছে, মাছ আছে
0: ভিতরে দেখলাম একটা, আবার ফ্যাশন থেকে একটা সামনে একটা ফ্যাশনে একটা।
1: হ্যাঁ,
0: তো এইটাই মনে হয় আপনার মানে বড় পুষ্করণী বোধ হয় না,
1: সামনেরটা বড় আছে, বড়।
0: তো এটা থেকে তো মোটামুটি সারা বছর জল থাকে? হ্যাঁ,
1: জল থাকে, শুকনার সময় একটু কমে, কিন্তু আমরা দোকানের দোকানের ব্যবস্থা।
0: আচ্ছা, এমনি আপনার যে জমিন যেটা দেখলাম এটাতে কোনো সেচের ব্যবস্থা আছে?
1: হ্যাঁ আছে, সেচের ব্যবস্থা আছে,
0: নাইলে তো আপনারা অনেক সময় বৃষ্টির উপরে
1: নির্ভরশীল,
0: সেই হিসাবে আপনারা মানে তৈলতে তো আপনারা মানে জলের সমস্যা
1: নাই? না, জলের সমস্যা
0: আপনার যখন প্রয়োজন। আচ্ছা, এই যে জলটা যেটা দিতে আছে আপনারা সেচের যে জল, এই জলের মধ্যে কিন্তু আয়রন নাই?
1: না, এটা সোলার জল।
0: ও, সোলার জল দিতে?
1: সোলার জল
0: না, অনেক জায়গা তো দেখলাম যে
1: ডিফোরিয়াটা ফসল ভালো হয়,
0: ভালো না
1: ফসলের জল মানে তো
0: মানে ক্ষতি আয়রনের বেশি লাগে না? আমি ওটা একটা একটা কিউরিওসিটি যে আপনারা এখানে কি রকম?
1: আমরা নদীর সোরাত বান্ধি,
0: ওই যে সোরাত বান্ধি ওইখান থেকে আপনারা পান, মোটামুটি সকাল বিকাল দুইবারই দেয় নাকি জল?
1: লাগলে তো দেয় আর না লাগলে আর ফেলায় না রে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা যখন প্রয়োজন
1: প্রয়োজন হয়ে দিলে চালাই দিব।
0: আচ্ছা, তো এখানে মাছ কিরম ফলাইছেন আপনার এই পুষ্করণীতে বা মাছ বিক্রি করেননি আপনারা?
1: হ্যাঁ, মাছ বিক্রি করি,
0: মানে এই যে দুটাই তো পুষ্করণী দেখলাম, মানে কেতা কেতা মাছ ফলাইছেন এবার?
1: মাছ আছে, রৌ আছে, মিরগা আছে, তারপরে খাতলা আছে, খারফিও আছে,
0: সিলভারটা
1: এবার ফলাইছি না,
0: ফলাইছি না, দুটা পুষ্টি সেম নি মাছ ফলাইছি?
1: সেম সেম।
0: আচ্ছা।

0: তো এটার খাবার দাবার কেটা দিন?
1: খাবার তো হইল গোবর কুড়া।
0: গোবর বলতে খাসা গোবর খাইলেন
1: না? এটা মানে এক জায়গার মধ্যে একটা ইয়ের মধ্যে বড় টাকেরার মধ্যে গোবর কুড়া হইল মিক্সড করিয়া চার পাঁচ দিন ফোসাইতে লাগে।
0: আচ্ছা,
1: ফোসানির পরে এটা নিয়া একটা ব্যাগ হয়তো ব্যাগে হরিয়া নিয়ে মধ্যে জুলাই দিল, সেও আছে ছিটাইয়া দিলাই। আমরা কোনো সময় ছিটাইয়া দিই, কোনো সময় জুলাই দিই।
0: ও মানে ওইখানে এই চারা
1: দিয়া দিয়া খাইব।
0: আচ্ছা, বা নষ্ট হইল না আমার মনে হয়?
1: হ্যাঁ, নষ্ট হইল না,
0: মানে একটা জায়গার মধ্যে হইল। আমরা যদি আপনার সরাই ছিটাই দিন তাহলে যাওয়ার সময়
1: ই হয়ে যায়।
0: হ্যাঁ, তো এমনি কিন্তু আপনার ওই যে বাজার থেকে যে মাছের যে খাবার যে আছে ইটা দিন না? নি
1: মাছের খাবার আনি, কোনো মানে কিছু আনতে লাগে তবে আনি অল্প, আনি
0: বেশি আনতে পারি না, কারণ কিটা
1: আনি না, আমরা এই খানি হয়ে যায়,
0: এই খানি হয়ে যায়। আচ্ছা, তো মাছের যে খানি যেটা আমরা কিনা যেটা আনুন, এটা বোধ হয় এক্সট্রা একটা পোষণ পাওয়া যায় না এটা? মানে মাছের স্বাস্থ্য
1: স্বাস্থ্য
0: ভালো হইব এই খাবারে। তো এমনি তো আপনারা খোল দিলা, তারপরে খোঁজেন গোবর দিলা, আবার ভুষিও নেই?
1: হ্যাঁ,
0: ভুষিও খায়। তো এই যে সব খাবার তো সব মাছে খায়নি?
1: না, এই মাছের খাবার, মাছে তো জলের তিন মানে তিন ধরনের মানে তিনটা লেয়ার থাকে জলের মধ্যে। একদম নিচের লেয়ারে আপনার মির্গা কার্পিও জাতীয় মাছ খায়, মাটির মাটির সাথে যেটা, এর থেকে উপরে একটু রৌ রৌ এইসব, এরপরে গ্রাস কাপ ধরেন এইরকম। আর এর উপরে হলো খাতলা মাছের খানি, একদম উপরে যেটা বাসে
0: দেখি যে বাইশে বাইশে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতলা মাছ একটু মানে খাওয়া দেওয়ার পরে একটা কিন্তু জলের মধ্যে একটা ইয়ে সবুজ একটা মানে স্তর জলের উপরে পড়ে, তখন বোঝা যাইব যে আমার পুকুরটার মাঝে খানি হয়ে গেছে, মানে সবুজ হইব স্তর। কোনরা দেখবেন লাল রঙের স্তর পরে, লাল রঙের স্তর যখনই পড়বো তখন মনে করবেন যে খানির অভাব আছে পুকুরে। আর সবুজ যখন স্তর পড়বো তখন ওইটা খাতলা মাছে শ্যাওলার মতো। আর খাতলা মাছটা পুকুরে থাকলে খুঁটি দিতে লাগে, মানে ওই আপনার বাসে ফারিয়া খুঁটি দিলে খুঁটির মধ্যে কিছু খাওয়ার লোক মানে থাকে, তখন খাতলা মাছ
0: মানে ওই যে বাসটা তো একটু আপনার মনে হয় জলে একটু
1: ফসি গেল, ওই যে জলের যে কিছু শেওলা দেখবা ওইটার মধ্যে লাগি থাকে,
0: মানে
1: বাসটা পিছলা হয়ে গেছে।
0: ওইটা
1: খায়।
0: আর ওই যে আপনার যে কোন যে একটা গ্রাস খাপ, মানে হ্যাঁ ঘাস ওইটা খাই দি কেন জানলাম?
1: ঘাস এটা ঘাসও খায়, অন্য খানিও খায়, তবে ঘাসটা তার হইলো প্রসিদ্ধ খানি।
0: আবার ওই যে খোলা
1: খোলা পাতা খুব বেশি মানে
0: খায়,
1: খোলা পাতা গাছটারে ছিঁড়তে কষ্ট হয়, কিন্তু খোলা পাতাটা ছিঁড়তে তার খুব সুবিধা।
0: অনেক সময় দেখা যায় আস্তে একটা খোলা পাতা দিলাইল, পরে দেখা যেতে খোলা পাতা শুধু ডাটা
1: ডাটা ডাটা রয়েছে,
0: সব পাতা শেষ,
1: সব খাইলে। আর দাঁত ও এটির মানুষের মতো দাঁত।
0: এটার কিতা ওই যে অন্য মাছের কিতা আক্রমণ?
1: না না, অন্য মাছের আক্রমণ, অন্য মাছের আক্রমণ করে একমাত্র রূপচাঁদ, এরপরে এই বোয়াল টোয়াল এইসব মাছের আক্রমণ করে
0: ছোট মাছের খাইলে।
1: রূপচাঁদ আমি ফালাইছি কিছু, তবে এই দুইটাত নাই, ওই সামনে একটা
0: অনেকটা মানে গুড্ডির মতো
1: লাল রঙের গুড্ডির কালার।
0: তো এটা খাইতে কেমন?
1: খাইতে স্বাদ আছে, তৈলাক্ত মাছ আর
0: রূপচাঁদা হয়।
1: হ্যাঁ, রূপচাঁদা।
0: মোটামুটি আজকে থেকে 20-25 দিন আগেই শেষ হয়েছে। আচ্ছা, মোটামুটি কেন খুঁজে 8-9 খানি লাগাই দিচ্ছে? আচ্ছা, এখন সবই শূন্য মাসুরি আপনার লাগাই?
1: শূন্য।
0: আচ্ছা, তো এই যে আপনারা কৃষি ক্ষেত যে হররা, তো আপনার কি কৃষি যন্ত্রপাতি আপনারা আসেনি?
1: হ্যাঁ, সব যন্ত্রপাতি আছে, জলেরও পাম্প আছে, ট্রেক্টারও আছে, জল এমনি এলাইও আছে, আমার নিজস্ব পাম্পও আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: যদি কোনো কারণে এলাই খারাপ হয় তো আমার পাম্প দিয়ে
0: বা আর ট্রেক্টারও আছে,
1: ট্রেক্টারও আছে,
0: তারপরে আরো যে থাক লাগে মানে কৃষি যন্ত্রপাতি এগুলো আছে না?
1: মাড়াইটা নাই।
0: তো আপনারা মাড়া দিতে গেলে কিটা করেন?
1: মাড়া দিতে হইলে ইয়ে করা একটা মেশিন আনা লাগে, বাড়া
0: মানে তখন আপনারা বাড়া আনেন?
1: বাড়া আনেন
0: ওই যারা চাষের জন্য মানে আপনার ট্রাক্টর নেয়, ওই যারাই মারাই জন্য মেশিন আছে?
1: মেশিন আছে।
0: তো এটা কিন্তু আপনার কেনার ইচ্ছা আছে?
1: আছে, সামনে প্ল্যান আছে।
0: আচ্ছা।

0: তো এটাকে তো সাবসিডি দিয়ে কেনা যায় না,
1: কেনা যায়
0: সাবসিডি। এখন যেহেতু আপনার এতখানি জায়গাতে আপনারা ধান চাষ করা, তো এটা জারাই মেশিন তো আপনার থাকা দরকার,
1: থাকা দরকার। এটা আনার প্ল্যান আছে।
0: এটা বুঝতে ওই ট্র্যাক্টরের মতো পেট্রোল বা ডিজেল দিয়ে চলে না?
1: কোনো সময় ওই ট্র্যাক্টরের বেল দিয়ে চালাই দেওয়া যায়, ওই ট্র্যাক্টরে লাগাইও। একটা মেশিন আছে, আর একটা মেশিন আছে ডাইরেক্ট মোটর থেকে
0: আছে। তো আপনি কিরম কিনবা?
1: আমি ট্র্যাক্টর একটার লগে করবো, যেহেতু আমার ট্র্যাক্টর
0: আছে। আপনি ট্র্যাক্টরটা স্টার্ট দিলেই না?
1: ট্র্যাক্টর স্টার্ট দিলেই
0: না, এটা অটোমেটিক বেলটা সাহায্য হয়ে যাবে। আচ্ছা, তো আর যেটা আপনার হইমু মোটামুটি আপনার মাছের থেকেও আপনার ইনকাম আছে, বছরে কয়বার বিক্রি করতে পারেন?
1: মানে মাছ বছরে মানে একবারও বেশি, তবে একবারও বেশি মানে এট এ টাইম বেশি আর একসাথে। তো একসাথে বেশি বলতে মানে বাসাই হইলে মাছটিরে মানে বড়টি তুলিয়া বেশি লওয়া আর ছোটটিরে রাখি দেওয়া।
0: এমনি যে আপনার যে ফসলের মধ্যে যে ছোট ছোট মাছ যেটি হয় মখা আদার কিনা এই সমস্ত মাছ কিনা, এটা তো ফালাই না, এটা তো অটোমেটিক হয়?
1: হ্যাঁ, অটোমেটিক হয়। যেমন মখা আছে, মখা ভালোই পয়সা পাওয়া যায়। মখা গতবার মানে 20 কেজি উঠছে।
0: মখার তো ফোনে আপনার ছাড়া লাগে
1: না? ছাড়া লাগে না।
0: আচ্ছা, তো এমনি যে আপনার যে অতসব কথা কইলা, আপনার কি কোনো ধরনের ওই যে ইতার কোনো ট্রেনিং আপনার নিছেন নি?
1: নিছি আগে, বেশ আগে নিছি।
0: না না, এটাও তো আপনার একটা জানার ব্যাপার আছে, সেমনে মাছটা বড়ই তো তার খানিটা কোন সময় দেওয়া, এটাও তো একটা।
1: এমনি তো মৎস্য মানে তারা ঘন্টা দুই একটা প্রশিক্ষণ দেওয়াই তো দিছি।
0: আচ্ছা আচ্ছা,
1: ঘন্টা মানে কয়েকটা কৃষি দপ্তর ওইরকম ঘন্টা দুই একটা প্রশিক্ষণ
0: দেয়
1: দেয়।
0: আচ্ছা আচ্ছা, তো এমনি মোটামুটি যোগাযোগ আপনার তারা সময় আছে? আচ্ছা, তো মোটামুটি আপনি আউশ ধানে উঠি যার আপনার
1: মূলা
0: শাক পাতা। ঠিক আছে দাদার লগে অনেকক্ষণ কথা হইলাম, ভালো লাগলো। আচ্ছা, দাদার নামটা জিজ্ঞেস করা হইল?
1: মোহিত লাল শীল।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যাতে ক্ষেত কৃষি যাতে আরো উন্নতি হয় আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
1: আচ্ছা নমস্কার।
2: আগামীকালকে সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 31-34 এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 58% থাকতে পারে। এই পরিস্থিতিতে কৃষিকাজে আমরার করণীয়। জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ফলে ওইসব জায়গাত সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুয়া ফোড়ার সম্ভাবনা আছে, তবে জমিতে কিয়া খুব তাড়াতাড়ি জল বাইরিয়া গেলে গাছ এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসার সম্ভাবনা। তবে বন্যার জল সরিয়া গেলেও নাইট্রোজেন সারের প্রয়োজন হইতে পারে, বুঝিয়া আপনারা এটা প্রয়োগ করবা। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হইব, সঙ্গে আমরা খেয়াল রাখতে হইব সবসময় আবহাওয়ার দিকে। আবহাওয়া মোটামুটি চাষাবাদের অনুকূল, ইতস্তত বৃষ্টিপাত মাটির তস ধরিয়া রাখতে সাহায্য করব। যেহেতু এখন বর্ষা প্রায় শেষের পর্যায়ে আইছে, এর লাগিয়া বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকব। আবহাওয়া শুষ্ক হইতে শুরু করব, যার ফলে মাটি খুব তাড়াতাড়ি তস হারাইব। পরবর্তী মরশুমের চাষাবাদের জন্য এই তস সংরক্ষণ একান্ত প্রয়োজন। জমির দুই আলের মধ্যে ফাঁকা জায়গাগুলো ডাকিয়া দিতে হইব, মালচিং করিয়া দিতে হইব। স্থানীয়ভাবে পাওয়া যায় এমন যে কোনো বড় ফাতা খাটিয়া বা শুকনা আগাছা ইত্যাদি অল্প খরচে মালচিংয়ের ব্যবস্থা আমরা খুব সহজে করতাম পারি। গবাদি প্রাণীর কেবলমাত্র দিনের শুরুতে সকালবেলা বা বিকালবেলা যখন তাপমাত্রা তুলনামূলক কম থাকবে তখনই খোলা জায়গায় আমরা চড়তে দিব। প্রতিটি ধানের জমিতে বাঁশ বা গাছের শুকনো ডাল দিয়া পাখি বসার ব্যবস্থা করিয়া দেওয়া লাগবো। এই পাখিরা ধানের অনেক পোকামাকড় লার্ভা খাইয়া আমরা ধানের সুরক্ষা দিব। তবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই

স্মরণ রাখতে হইব, মনে রাখতে হইব যে আমরা যাতে কোনো রকমের রাসায়নিক বিষ ক্ষেতের মধ্যে প্রয়োগ না করি। ক্ষেতের মধ্যে রাসায়নিক বিষ প্রয়োগ করলে পরে অসুবিধা আমরারই হইব, কারণ ফাঁকি খাঞ্জিমরা পোকা খাইয়া ধীরে ধীরে ফাঁকিও মারা যাইব। এই দিকটা আপনারা একটু নজর রাখবা। আগে লাগানি জমিতে আউশ ধান কাটার সময় হয়ে গেছে বা আমরা কাটিয়া সংগ্রহ করিয়া সারছি, ফল সংগ্রহের কাজ শুরু করিয়া দিতে হইব। বেশি শুকাই গেলে ফলে ফসল কাটার সময় গাছ থাকিয়া ধান দরিয়া যাইব গিয়া, এর লাগিয়া ধান জোড়া রোধ করতে আপনারা তস অবস্থায় কিন্তু সংগ্রহ করতে হইব। তবে ধান জমি থাকিয়া কাটিয়া মজুত করার আগে অবশ্যই ভালোভাবে শুকাইয়া নিবা। সাধারণত মজুত করার সময় ধানে 14% কাছাকাছি তস রাখা প্রয়োজন। এই সময়ে সবজি চাষ লাভজনক, তবে লাভের পাশাপাশি বর্ষার মরশুমে যাতে এটা নষ্ট না হয় এদিকেও আমরা খেয়াল রাখতে হইব। বিশেষত অধিক বৃষ্টিতে চারা ধুয়া যাওয়ার সম্ভাবনা, গাছের গোড়ায় জল জমিয়া গাছ নষ্ট হওয়ার ঝুঁকি খুব বেশি থাকে। পাশাপাশি সবজি বিশেষ করিয়া ফুলকপি বা বাঁধাকপি বা শালগম ইত্যাদির মাটির তসের ব্যাপারে খুব সংবেদনশীল, সুতরাং এদিকে খেয়াল রাখতে হইব। এইসব সবজি চাষের জন্য জল দাঁড়ায় না বা খুব ভালো নিষ্কাশনী ব্যবস্থা আছে এই সমস্ত জায়গাতে আমরা চাষ করব। গরম আবহাওয়ার লাগিয়া মাটি উপযুক্ত তস থাকার পরেও গাছের জলের অভাব দেখা দিতে পারে। এই অভাবের দরুন গাছের কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে। গাছের পাতায় রোগ আক্রান্ত হইলে বা পোকার আক্রমণ বা মাটির তসের অভাব দেখা দিলে এই রোগের আক্রমণ মারাত্মক হয়। এই রোগের আক্রমণ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না হইলেও আমরা একটু সচেষ্ট হলে কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখতাম পারি। জমির পরিমাণ মতো জলসেচের মাধ্যমে উপযুক্তভাবে নিষ্কাশনী ব্যবস্থাও কিন্তু আমরা সঠিক রাখবো। আগাছা দমনের মাধ্যমে এই রোগ খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। মাঠে আক্রান্ত গাছ দেখামাত্র তুলিয়া ফুড়াইয়া ফেলতে হইব। ভিজে খড় বা আর্দ্র আবহাওয়ায় মুরগিতে কাকসিডিওসিস রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই অবস্থায় মুরগির ঘর যথাসম্ভব পরিষ্কার শুকনা রাখতে লাগবো। মুরগির ঘরে বিছানা শেষেতে খড় বা বিচুলে থাকিয়া ছাজালো গন্ধে মুরগির শ্বাসনালী বা চোখে জ্বালা অনুভব করতে পারে। এর থাকিয়া রক্ষা পাইতে ঘরে বায়ু চলাচলের সুবন্দোবস্ত করিয়া দিতে হইব। প্রতিটি মুরগির লাগিয়া ন্যূনতম প্রয়োজনীয় জায়গার পরিমাণ হইল গিয়া ব্রয়লারের লাগিয়া 1 বর্গফুট এবং লেয়ারের লাগিয়া 2.5 বর্গফুট। আমরা যারা মুরগি পালন করি, দেশি হোক ব্রয়লার হোক ক্রয়লার হোক বা যে কোনো পাখি যদি আমরা পালন করি, প্রতিনিয়ত কিন্তু তারার বাসস্থানে যে খড় বা অন্যান্য জিনিস থাকবো এগুলি কিন্তু পরিষ্কার করিয়া দিতে হইব। পায়রা জ্বালা পালন কররা পায়রার ক্ষেত্রে আপনারা খড়কুটাগুলি মাঝে মাঝেই পরিষ্কার করিয়া দিবা। ঘর দৌর জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা, তবেই কিন্তু আপনি পাখি থেকে প্রচুর লাভ পাইবা। বর্তমান সময়ে হাঁস মুরগি যারা পালন কররা খুবই লাভের মুখ দেখরা, কারণ হাঁস মুরগির ডিম কিন্তু খুব চড়া দামে বাজারে বিক্রি হয়। এই দিকটা মাথায় রাখবা। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পান করবা। জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা। জমিতে আগাছা নিয়ন্ত্রণের লাগিয়া রাসায়নিক ব্যবস্থা গ্রহণ করেন না যে আপনারা জৈবিক ব্যবস্থা গ্রহণ করেন, দেখবা ক্ষেতের মধ্যে আগের মতোই প্রচুর পরিমাণে মাছ আমরা পাইয়ার। এই মাছ বিক্রি করিয়া বা নিজে খাওয়ার বুঝ রাখিয়াও প্রচুর আয় করা সম্ভব।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আইজ আসর শুরু করি। আর তে আসরে আজকে আমরা একজন দিদিমণিরে আমন্ত্রণ জানাইছি। দিদিমণি নমস্কার আজ্ঞা।
1: নমস্কার।
0: তো আপনার পরিচয় খান দিলাউকা।
1: নমস্কার, আমি ডক্টর অমৃতা দাস, BHMS, অ্যাডভান্স কোর্স ইন গাইনি অ্যান্ড অবস্টেটিক্স।
0: আচ্ছা, তে আইজ কিতা লইয়া আলোচনা করতা?
1: আজ আমরা চোখের যত্ন কিভাবে বা চক্ষুদান সেটি নিয়েই আলোচনা করব।
0: তাহলে চক্ষুদান একটা মানে ব্যাপারও খালি শুনি মুখে মুখে চোখ দিলাইন, চোখ দান করিলাইন, এটা ব্যাপারটা একটু কিতা বুঝাইয়া কইন না দিদিমণি।
1: চক্ষুদানের বিষয়ের আগে চোখের যত্ন, চক্ষু তো চক্ষুদান, চোখটা ভালো থাকলে তবে আমরা দান করার উপযোগ করে তুলতে পারবো। তো তাই আগে আমরা চোখের যত্ন কিভাবে সেটাই আমরা আজকে আলোচনা করি। কারণ চোখ আমাদের একটা প্রয়োজনীয় অঙ্গ, যেটা আমাদের নিত্য জীবনে সব কাজই, তা দিয়ে আমরা নিত্য জীবনে সব কাজই করি, লেখাপড়া, দেখাশোনা, তা দিয়ে আমরা জগৎ দেখি, চলাফেরা সব কিছুই করি। তো আজকে আমরা এটাই বলবো যে চোখের যত্ন কিভাবে নেয়, তারপর আমরা জানবো যে চক্ষু দান করতে হলে তা কি কি ভাবে আমরা চোখটাকে উপযোগী করে তুলবো চক্ষু দানের জন্য। কারণ চক্ষু দান একটি মহৎ দান, আর চোখ আমাদের এমন একটি ইন্দ্রিয় যা দিয়ে আমরা জগৎ দেখি। তাই চোখকে সুস্থ রাখা আর চোখের রোগ প্রতিরোধী করা তোলা এটা আমাদের দায়িত্ব। অন্যদিকে মৃত্যুর পর চক্ষুদানের মাধ্যমে অন্য একটা মানুষকে তার জগতের আলো ফিরিয়ে দেওয়া সেটা কিন্তু একটা মহৎ কাজ। তাই আমরা বলি যে চক্ষুদান মহৎ দান। তো চোখের যত্ন কেন নেবেন? চোখের যত্ন না দিলে চোখের বিভিন্ন ধরনের আপনার সমস্যা হয়।

0: করতে পারে, যেমন চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানো, চোখটা শুকিয়ে যাওয়া, চোখে জ্বালা করা, চোখ দিয়ে জল পড়া, চোখে প্রচণ্ড ব্যথা হওয়া, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, এমন বিভিন্ন ধরনের ইনফেকশনও চোখের হতে পারে। তো চোখের কিছু কিছু রোগ আছে যেগুলো ধীরে ধীরে বাড়ে, তার সংক্রমণটা আগে আমরা বুঝতে পারি না, কিন্তু তারপরে বোঝা যায় যে আমরা সেই রোগে আমরা সংক্রমিত হয়েছি। তো চোখের যত্ন কিভাবে নেবেন? প্রথম হয়েছে চোখটাকে পরিষ্কার রাখতে হবে, তার জন্য হাত পরিষ্কার রাখতে হবে। যখনই আপনি চোখে হাত দেবেন, তার আগে চোখ হাতটাকে সাবান দিয়ে বা ভালো পরিষ্কার জল দিয়ে তা ধুয়ে নেবেন। চোখটা ঘষবেন না, কারণ অনেক সময় চোখে ধুলিকণা পড়ে থাকলে আমরা যদি চোখটা কি ঘষি, তো সেটা চোখের ওপরের
1: অংশটা ভিতরে ঢুকে যেতে পারে।
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: বা চোখের ওপরের অংশকে আঘাত করতে পারে।
1: আচ্ছা,
0: তার জন্য যখনই চোখে চোখটাকে ঘষবেন না। যদি মনে হয় যে কিছু পড়েছে চোখে, তো চোখটাকে জল দিয়ে হালকা করে মুছে নিতে পারে, কিন্তু চোখটাকে ঘষে চুলকে সেটাকে বার করার চেষ্টা করবেন না, তাতে চোখটাকে আরো চোখে আঘাত লাগতে পারে। তৃতীয় হচ্ছে ব্যক্তিগত জিনিস বা অন্যের জিনিস ব্যবহার না করা।
1: আচ্ছা,
0: যেমন আই ড্রপস যেগুলো আমরা মূলত ব্যবহার করে থাকি, সেগুলো যেমন আই ড্রপস নিজের, অনেকে এখনকার দিনে আমরা আই ক্রিম ইউজ করি ডার্ক সার্কেলের জন্য, তো আই ক্রিম, নিজের টাওয়েল বা রুমাল, সেগুলো লোকেরটা ব্যবহার না করা আর নিজেরটা অন্য কারোর সাথে শেয়ার না করা।
1: আচ্ছা,
0: তৃতীয় হচ্ছে আজকালকে আমাদের স্ক্রিন টাইম অনেক বেশি হয়ে গেছে, তো স্ক্রিন টাইমটাকে কমিয়ে দেওয়া। তো মোবাইল বা কম্পিউটারের ক্ষেত্রে আমরা কিভাবে চোখের যত্ন নেব বা কিভাবে চোখটাকে ব্যবহার করব, তো সে অনেক সময় আমাদের এখন দীর্ঘ সময় স্ক্রিন টাইম ইউজ করা হয়, তো একটা রুল আছে 20-20-20 রুল।
1: আচ্ছা,
0: মানে 20 মিনিট যদি আমি কোনো স্ক্রিন টাইম ইউজ করি, সেটা মোবাইল হোক, ট্যাবলেট হোক বা কম্পিউটার হোক, তাহলে 20 সেকেন্ড ধরে 20 ফুট দূরে একটা জিনিসকে দেখা।
1: আচ্ছা,
0: সেটাকে আমরা প্রতি 20 মিনিটে সেটা আমরা করব। তাহলে এতে আমাদের স্ক্রিন, এখন তো স্ক্রিন ইউজ করতেই হয়, সেটা অফিসের কাজে হোক, পড়াশোনার কাজে হোক বা যে কাজেই হোক, তো এই কাজটা আমাদের করতেই হয়। তো তা হচ্ছে নিয়মিত বিরতি নেওয়া বা চোখটাকে পিটপিট করা বারবার। চোখটাকে পিটপিট করলে তো সেটা আমরা তখন যে স্ক্রিনের এফেক্টটা এসে আমাদের চোখে পড়ে, সেটাকে অনেকটা আটকে দেয়, কারণ অনেক দীর্ঘ সময় স্ক্রিনের দিকে না তাকানো বা পর্যাপ্ত আলোতে পড়াশোনা করা, এগুলো হচ্ছে আমাদের চোখের যত্ন নেওয়া। তারপর আছে যে স্ক্রিনকে খুব কাছে থেকে ইউজ না করা। তো চোখের জন্য বিভিন্ন সুষম খাবার খাওয়া, যেমন ভিটামিন ই, স্পেশালি ভিটামিন এ, তাছাড়া গাজর, মাছ, ডিম, এগুলো তো আছে। তারপর যখনই চোখের কিছু একটা হবে, তখন সেটাকে নিজে ট্রিট না করে, গাফিলতি না করে আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেওয়াটাই মনে করি আমার, কারণ চোখ আমাদের একটা খুব মূল্যবান
1: একটা অঙ্গ। আচ্ছা, প্রতি মুহূর্তে আপনি চোখের খুব দরকার কিন্তু।
0: হ্যাঁ,
1: হাত একবার যদি আপনি একবার না লড়াইন, বা একটা হাত যদি আপনার ব্যথাও লাগে, একটা হাত যদি আপনার বন্ধও থাকে, আর এক হাত দিয়ে কাজ করতে পারবা, কিন্তু চোখ কিন্তু আপনার ওটা হইতো না। চোখ সাইতে লাগবো, চোখ মোজা লাগবো, ওই সব কাজ। আচ্ছা, যাই হোক দিদি।

0: তার কখন তাহলে ডাক্তারের কাছে যাবেন, যখন মানে চট করে চোখে কিছু হলো তাও যদি ডাক্তারের কাছে না যান তখন বিশেষভাবে ডাক্তারের কাছে যাবেন? সেটা হচ্ছে যে চোখের যখন দৃষ্টিশক্তিটা কমে যাবে, আমরা যা বলি যে পাওয়ারটা চোখে কমে গেছে, পাওয়ারটা চোখে লেগে গেছে, তখন ডাক্তারের কাছে যাবেন। তখন ধরুন আমাদের ডাক্তারি ভাষায় প্রতি ছ মাসে একবার পাওয়ারটা চেঞ্জ হয় বা পাওয়ারটা চেক করানো দরকার। তা আমরা অনেকেই আছি যে প্রতি এক বছর দেড় বছরও আমরা তা পাওয়ারটা চেক করাই না, কিন্তু প্রতি ছ মাসে একবার পাওয়ারটা চেক করানো উচিত।
1: আচ্ছা, এটা কোন বয়সের কথা হইরা আপনি? যে এটা যেমন কারোর ত্রিশ বছর বয়স, পঁয়ত্রিশ বছর বয়স, তারা কি তা করতো না কোন বয়সে করতো?
0: না, যে কোনো বয়স। এখন তো ছোট ছোট বাচ্চাদেরও চশমা লেগে গেছে, তো যাদের একবার চশমা লেগে গেছে ওদের প্রতি ছ মাসে একবার পাওয়ারটা চেক করানো উচিত।
1: আচ্ছা, আর যারা চশমা লাগছে না তারার তো দরকার নাই?
0: না,
1: তারা যদি প্রয়োজন মনে করেন যে চোখে সমস্যা হওয়ার, তখন ডাক্তার,
0: তখন ডাক্তার, হ্যাঁ তখনই বলছি যাদের চোখে কোনো সমস্যা নেই বা যাদের পাওয়ার নেই ওরা তখন কখন যাবেন ডাক্তার দেখাতে সেটাই বলছি। যখন মনে হচ্ছে যে আপনি চোখে একটু হালকা কম দেখতে পাচ্ছেন বা চোখে মনে হচ্ছে যে পাওয়ারটা লেগে গেছে, তখন দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। চোখে খুব ব্যথা হচ্ছে তখন ডাক্তারের কাছে যাবেন, বা চোখে কোনো আঘাত লেগেছে, কিছু একটা পড়েছে। এখন এমনও আমি পেশেন্ট শুনেছি যে চোখে ধুলোবালি পড়েছে, সেটা ও ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজি করাচ্ছে যে কেউ কলা পড়ে দিল সেটা খেয়ে নিয়ে চোখের জল ধুলোটা বেরিয়ে গেছে এরকম শুনেছে। কিন্তু সেটা করবেন না আপনারা, আপনারা ডাক্তারের কাছে যাবেন, সেটা বেরিয়ে আসার ইয়ে হবে, কারণ কলা পরে ওটা বেরিয়ে আসতে হবে না। হ্যাঁ, বেশি ঘরে ঘরেলু উপচার করলে হালকা করে আপনারা জল ছিটিয়ে দিতে পারেন যেন জল দেওয়ার সময় বেরিয়ে আসতে পারে। জল দিয়ে বা খুব জোরে জল ছেটাতে যাবে না, সেটা আবার চোখকে আঘাত করতে পারে, তো হালকা করে জলটা দিয়ে চোখটাকে মুছতে পারে। হঠাৎ করে ঝাপসা দেখা বা চোখ দিয়ে অনবরত জল পড়া, তখনই আপনারা ডাক্তারের কাছে যাবেন। এবার আসি যে চক্ষুদান ব্যাপারটাতে। চক্ষুদান হচ্ছে মৃত্যুর পর একজন ব্যক্তিকে তার কর্নিয়া ওপর একটি ব্যক্তিকে দান করায়, সেটাই হচ্ছে চক্ষুদান।
1: আচ্ছা,
0: তো কর্নিয়া কি? কর্নিয়া হচ্ছে আমাদের চোখের একটা স্বচ্ছ পদার্থ যেটা দিয়ে আমরা, যেটা দিয়ে বলতে গেলে অনেকটাই আমরা দেখি, যেটার জন্য আমরা দেখি অনেকটাই, অনেক অনেকগুলো ব্যাপারেই আমরা চোখে দেখি, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে কর্নিয়া। তো কর্নিয়ার জন্য আমরা চোখে দেখি, তো তার চক্ষুদান হচ্ছে চোখের কিছু সেল মানে কোষ বা কর্নিয়া এগুলো মিলিয়ে অন্য কাউকে দান করাটাই হচ্ছে চক্ষুদান। কোন বয়সে করতে পারবেন সেটার কোনো বয়স নেই। অনেকে এটা কুসংস্কার আছে যে অনেকেই করতে চায় না যে বুড়ো হয়ে গেছেন, বুড়ো বেলায় চক্ষুদান করা যায় না, কিন্তু তেমনটা নয়, আপনি যে কোনো বয়সে চক্ষু দান করতে পারবেন। এবার চশমা লেগে গেছে আমি চক্ষু দান করতে পারবো না, না সেটাও নয়, আপনি চশমা লাগলেও আপনার চোখটা ঠিক আছে কি না আছে সেটা ডিসাইড করবে আই ব্যাংক।
1: আচ্ছা, একজন মানুষ যেমন, আমারও মনে মনে একটা ইচ্ছা, আমি চোখ দান করতাম, দেহ দান করতাম, এরকম একটা ইচ্ছা। আমি যদি ইচ্ছাটা প্রকাশ করি কার কাছে প্রকাশকরণ লাগবো?
0: আই ব্যাংক।
1: আচ্ছা, আই ব্যাংক,
0: আই ব্যাংক,
1: তারপরে তারা আমার চোখ পরীক্ষা করবা, আমি দিতে পারবো কি না?
0: দিতে পারবেন না।
1: এরপরে,
0: তারপর মৃত্যুর পর আপনার পরিবার বা যেই থাকবে গার্জিয়ান ওদেরকে আই ব্যাংকের সাথে আপনার যোগাযোগ করতে হবে যে উনি, ওনার মৃত্যু হয়েছে, আপনারা তারপর ওরা ডিসাইড করবে। এই আই ডোনেশন নিয়ে কিন্তু অনেক কুসংস্কার আছে।
1: আচ্ছা,
0: অনেকেই বলে যে চক্ষুদান করব না, চক্ষুদান করালে মৃত্যুর পর চেহারাটা বিগড়ে যায়। সেটা কিন্তু না, চক্ষুদানটা খুব একদম প্রফেশনালিভাবে সেটা

0: তুলে নেওয়া হয় চোখের কর্নিয়াগুলোকে, তো সেটা এমন নয় যে আপনার চোখটাকে পুরো উবড়ে খুবড়ে নেওয়া হবে, আপনার চেহারাটাকে পুরো বাজে করে দেবে, সেটা তেমন কোনো বিষয়।
1: মরি গেলে গিয়া চেহারা দিয়ে আর খেয়ে দেখতা খেয়ে ইয়ে করতা,
0: কিন্তু অনেক,
1: কিন্তু আমি যে চোখ দুইটা দান করিয়া গেলাম, এটা যে অন্যের একটা কত বড় উপকার হইল, এটা তো যারা করেন না বা যারার এই মনোবল নাই তারা বুঝতা না আমার মনে হয় আর কি।
0: এই জন্য তো বলে চক্ষুদান মহৎদান,
1: ওটাও ওটা তো আমরা ছোটবেলার থেকে।

0: তারপর আরো কুসংস্কার আছে যে আমি চশমা পরি আমি চক্ষু দান করতে পারবো না, তো সেটাও আই ব্যাংক ডিসাইড করবে। সেখানে বিভিন্ন ডাক্তাররা বসে আছেন আমাদের মতো, যে আপনার চোখটা কি উপযোগী না উপযোগী নয় সেটাকে দেখার জন্য।
1: আচ্ছা,
0: তারপর আরো কুসংস্কার আছে যে আমার বয়স হয়ে গেছে, আমি বয়সকালে পারবো কেন? ছোট বাচ্চা থেকে একদম মরার আগ, সে যতই বয়স হোক না কেন, আপনি চক্ষুদান, নিজের দেহদান, চক্ষুদান করতে পারবেন। যে সেটা ডিসাইড করবে যে সেই চোখটা উপযোগী কি উপযোগী নয়। শুধুমাত্র একটু পাওয়ার লেগে গেছে বলেই যে আপনার চোখটা উপযোগী নয় সেটা কিন্তু এমন কোনো ব্যাপার নেই, পুরোটাই কুসংস্কার।
1: আচ্ছা,
0: তো সেই রকম কুসংস্কার থেকে দূরে থাকতে হবে এবং আপনার নিজে থেকে চক্ষুদান দান করতে হবে। তার আগে চোখটাকে ভালো করে, যদি আপনি মনে করেন যে আপনি ভবিষ্যতে চক্ষুদান করবেন, তার জন্য তো আপনাকে চোখটাকে তো ভালো লাগতে হবে
1: অবশ্যই।
0: একজনকে তো আর আপনি চক্ষুদান করব আর এইদিকে একটা খারাপ চোখ আমি তৈরি করে রাখলাম,
1: হঠাৎ দিয়াও তো কোনো কাজে লাগতো না,
0: না আপনি দান করলেও সেটা আই ব্যাংক নেবে না। তো আপনাকে চোখটাকে সুস্থ রাখতে হবে, আর সুস্থ রাখার জন্য আমি যে বললাম কিছুদিন নাও করতে পারেন, তাহলেও আপনি সুষম খাবার তো খেতে পারবেন, আপনি বাকি স্ক্রিন টাইম বা যাই হোক কিন্তু সুষম খাবার তো খেতে পারবেন। আপনি ভিটামিন এ তো স্পেশালি খুবই আমাদের, মানে শুনেছেন যে রাতকানা রোগে, আমরা ছোটবেলায় পড়েছি বা এখনো পড়ি যে রাতকানা রোগে আমাদের ভিটামিন এ খেতে হয়। তো ভিটামিন এ খুবই ভালো চোখের জন্য, যে সেটা গাজরে পাওয়া যায়, কলাতে পাওয়া যায়। তো আমি যদি গাজর খাই, কলা খাই, ডিম খাই, মাছ খাই, দুধ খাই বা কিছুই না খেলাম, মৌসুমি ফল খেলাম, তাতেও আমার চোখটা ভালো থাকবে। তারপর আরও আছে যে স্ক্রিন টাইম যখন বেশি ইউজ করবেন তখন চোখটাকে বন্ধ করে 5 সেকেন্ড রেস্ট নিতে পারেন, বা চোখটাকে বন্ধ করে চোখের ওপর দিয়ে একটু জল ছেটাতে পারেন। তো এইভাবে আমাদের চোখটা ভালো থাকবে, কারণ চোখটা যখন ভালো থাকবে তখনই আমরা একটা ভালো চোখ আমরা দিতে পারবো অন্যজনকে, না হলে তো চোখটা আমরা দিতে চাইলেও আমরা তখন চোখটা দিতে পারবো না।
1: ওটাও কইরাম যে আমরা ভালো করিয়া যত্ন লইয়া চোখটারে আমরা একেবারে সুন্দর করিয়া রাখলে পরে গিয়া আপনি চক্ষুদানের লেগা আপনি রেডি হইলা, না হইলে চোখের আপনি সর্বনাশ নিজে নিজে করিলেইরা, আপনার চোখে দেখা না, আপনি ফাওয়াল লইরা না, চোখের মাঝে যে কোনো সময় যে কোনো হয়তো আঘাত পাইছো নি তা ট্রিটমেন্ট করাইরা না, অনেকের চোখ দেখবা লাল হইয়া রয়েছে, ভিতরে ভিতরে লাল রক্ত জমাট জমাট উই গিয়ে গেছে গিয়া। তো কথা করিয়া রাখলে চক্ষুদান করিয়া কোনো লাভ,
0: সব থেকে এখন যেটা খারাপ লাগে আমার, ছোট ছোট বাচ্চাদের চোখে আমরা চশমা দেখি, তার পেছনেও একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে মা বাবা ছোট ছোট বাচ্চাদেরকে সারাদিন ফোন দিয়ে রেখে দেয়। বাচ্চা খাচ্ছে না ফোন, বাচ্চা কাঁদছে ফোন, তো তার চোখটা তো ছোট থেকে
1: টিভি চালাইয়া রাখি দিতা, ও কার্টুন কার্টুন ওটা দিয়া টিভি চালাইয়া রাখি দিতা, বাচ্চা ঘন্টার পর ঘন্টা টিভি দেখা, আর তার মা হাস করা নয় মোবাইল টিপাইরা, ওখন টিভি বন্ধ ওখন মোবাইল,
0: তাও টিভিটা স্ক্রিনটা একটু দূরে ছিল,
1: হ্যাঁ
0: এই স্ক্রিনটা একদম কাছে
1: কাছে
0: চোখের কাছে।
1: তো আরেকটাও কারণ আছে কিটা, শাক সবজি খাওয়াইতা না,
0: না
1: শাক সবজি বাচ্চারা খাইতেও চাই না আর খাওয়াইতাও না, আর তোরা ডিম সিদ্ধ দিলাইলাম, তোরা আলু মাখিয়া দিলাইলাম, তোরা মাছ দিয়া ভাত মাখিয়া দিলাইলাম, কিন্তু শাক সবজিয়ে যে চোখের পাওয়ার বালা রাখে ওটা তো তারা জানোইন। কিন্তু ও যে আমরা কর্মব্যস্ততায় আমরা সায় চাকরি করি, যাইতাম হইব অফিসও বাচ্চারা খাওয়াইতাম কোন সময়, ঠিক কইলাম নি দিদি?
0: হ্যাঁ একদম, কিন্তু এখন বিভিন্ন ইউটিউব

0: বিভিন্ন চ্যানেল আছে যেখানে শাকসবজিকে টেস্টি ভাবে খাওয়ানোর একটা উপায় আছে, ওরা সেই বোরিং সবজিটাকে একটু টেস্টি একটু মডার্ন করে দেয় যাতে বাচ্চারা খেতে ভালোবাসে। তো আমার মনে হয় যে মা বাবারা ওইগুলো একটু ঘাটুক, কারণ বাচ্চা একটা বাচ্চা তো একটা রেসপন্সিবিলিটি
1: অবশ্যই,
0: আর সেই রেসপন্সিবিলিটি এটা আপনারা নিজেরাই নিয়েছেন, সেটাকে ফেলে রাখা যাবে না। তো বাচ্চার খাওয়া বাচ্চার হেলথ সবকিছুই মা বাবার রেসপন্সিবিলিটি। তো আমার মনে হয় ওরা যদি একটু ঘাটে সেই জিনিসগুলো খেটে, যদি বাচ্চাকে একটু মডার্নভাবে সেই বোরিং সবজিটা একটু মডার্নভাবে খাওয়ানোর চেষ্টা করে, তা মনে হয় বাচ্চারা খাবে। আর যখনই বাচ্চারা খাবে তখনই বাচ্চারা শুধু চোখ নয় পুরো শরীরটাই সুস্থ থাকবে,
1: সুস্থ থাকবে।
0: আর যখনই যখনই এরকমভাবে যখন ছোটো বাচ্চার চশমা লেগে যাচ্ছে যে পাওয়ার বাড়তে বাড়তে বাড়তে বাড়তে বা কোনো ইনফেকশন, কিন্তু সেটা কিন্তু আপনাদের দৃষ্টিহীনতার দিকে নিয়ে যায়। তখনই কিন্তু আপনার যদি ওই লোকটাকে বা ওই বাচ্চাটাকে একটা নতুন জীবন দেওয়া যায়, তো তখনই কিন্তু আমাদের চক্ষু দান করতে হবে। তো সেই বললাম, সবাই যদি চক্ষুটা খারাপ থাকে তো কে কাকে দান করবে,
1: ওটাও কথা। আচ্ছা আর একটা কথা, যে এই ও যে পাওয়ার মানে কোন লাইটের আলোতে বাচ্চারা পড়ব, এটা কি তা সাদা লাইটের নাকি তা ও রড লাইটের আলোতে পড়লে বালা চোখ বালা থাকবে?
0: সাদা এলইডি লাইটটাই ভালো।
1: আচ্ছা রড লাইটের আলোতে পড় না পড়াটাই ভালো,
0: রড লাইটটা ভালো, যে লাইটটা কম, যে লাইটটা যেন কম না হয়, কারণ এলইডি লাইটের অনেকটা লাইট হয়, অনেকটা বেশি লাইট হয়, তো সেটার জন্যই ভালো। বা আমাদের যে বাল্ব হয়, যেটা সবাই তো এলইডি এফোর্ড করতে পারবে না, তো যে বাল্ব হয় বাল্বের জন্য পাওয়ারটা যেন বেশি থাকে,
1: তার লাইটটা যেন বেশি আলো থাকে, পড়াশোনা করা
0: বেশি আলো
1: দরকার। আমরাও যে পড়াশোনা যদি করি লেখালেখি করি বেশি আলোর মাঝে
0: পড়াশোনা করাটা উচিত।
1: খুব সুন্দর আলোচনা শুনলাম দিদিমণি। আমরা দাদা বাবু বা কৃষক দাদারা খুব সুন্দর করিয়া এই আলোচনা শুনবা, বা দাদার ঘরে যে দিদিরা আসইন মাসি বৌদিরা আসইন বাচ্চারার কথাবার্তা নিশ্চয়ই শুনবা। তো আজ উঠলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই

এতক্ষণ শুনলেন কিষাণবাণী, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: मुदिजीर संकल्प
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
2: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষেরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

0: সঞ্জাকাহাম পৈলাওন আকাশবাণী আগরতলা তাবুক চেঞ্জাগো তিনি সঞ্জা জরানী কক বরক পান্ডা পান্ডা পৈলাওন খনালায়ন আসু আসিনি খাতুমা পান্ডাও তিলকতমানী কথমা পৈলানী বেখা খনালায়ন সাই খেনারওয়ান সুখিনী দেব বর্মা
1: মনে
2: নি নানা দগ বুড়ি দু
1: ও নানো নানো
3: ও
1: ও মা তাম চংসে
3: দা সময়
1: খুঁজর
3: থাকাবলা
1: আবু নাই

0: দাদালে
1: মানি আবো
0: নাই
1: গেসংব পরিবা খ্যাঙ্কা তামখাই টংনাবা কি ছেলেয়াদিবা
0: আ
1: লেলামান জরাং খাতামছিনি
0: আ
1: হেকে কেরাং কথমা কিছ সাইখনাদি হিনিনাই সঙ্গী নর ফাইমানিছে তাবক
0: আ
1: নং তিনি তাম কেন কথমা সাইখনান
0: আকাই দাসমা মতিতা খনাই টংগিদো বাই মনাই খমতিয়া
2: ই নানা
0: গাই আগি নানা সং আগি থাকোস মতিনো নখপেলালা গাই সঙ্গে রিঙ্গু থুমজা খাইয়ে গাই রিংখাই তেলক তামানি কেরাম কথমা সামান আং তাবো বোখাবো মৈতু খাইতং তা গা তাবো আং সাকাকে নর বল সুখ থাইন সাই খনারি মানানো
1: আবো নে বাকি তা
0: এ আবাই ন আংবো সাই খনার নাই তা
1: সঙ্গে ন নমাই মার মালাই রক ফানো সিনি বুসার বুসু রকাই তাই নমাই মা মালাই রক নবা
0: আবো ন তা
1: নি না কক ন সং খনাই না রাখাইছে বং সাই খনার না বলে
2: আবো তা
1: এ গাহাম কা সাই খনার দিতিনি
0: আমি যে নানা থাকো জং সামানো আমি সাইখানার তা
1: এ তো চেঙ্গারাডি কিসা
0: আ তাবো চেঙ্গাই তা হ্যাঁ বরং খা তাকু খিনি
1: কেরাম কথমান বুং তাম
0: ও কেরাম কথমানি বুম খাই তিলক তামা দো
1: ও
0: তিলক তামা খাই কুসুনি বিহিক আবো ফাইয়াকো বরং তাকু চিনি বিহিক তো ফাইকা আগে তিলক তামাবো অলখাই ফাইকা তা
1: ও
0: গাই তিলক তামা ফাইকা হাইকে নাম বড় সম কলসা কারেখা বেরমা মাসা কারেখা মশো থাইজা কারেখা কুকুর নব আখক দং বি বহু দমখাই বি মূল ন এবার আন্দোয়ামাং আন্দোয়ামাং আবো ফাজা সিয়ে তা না সমাই বাই মানে খুমতে খানাদি দো এবার তুই নাবো হামিয়া কুরু খাইনব হামিয়া হাইন আর তুই হামিয়া আর মাইতে হুজাইয়া আর মৈতে হুজাইয়া বড় হামনে পা গরিতা তাকুক দং বিহে বুকুক দং দংফুরো যখন তিলক তামা থাকা তিলক তামা থাকাই না বড়নি মানে গারিখা বড় দাম গারিখা নক বা তেলকা দংহা দং দংহা হেনতা আমতে হেনতা দাসমা খানাদি বাইকুম দিয়া গেন তামংখা একটা গণক ফাইকা ইয়াফানাই আইতা ইয়াফানাইনে ফাইকা ইয়াফানাইনে ফাইকে আর ইয়াফানাইনে বো আমি নখলা ফাইকা ও সাবাবো হে আবু বাসায় কারণ আংসে মাইয়ের নগদ টংবাই হিনু হে হিনি হিংকাতা গণক ইয়া ফানাই নাই গেন আসুক দে আসুক দে আসুক দে বাবা দিছে আসুক দে আসুক দে হিনি বন হুনি খামপালাই তামপালাই রেখা
2: সাব
0: আবু বাসায় অকার রেখা তা খানাদি ইঙ্গ দা সামাই বু বাসে অকার অকারা বা নখলা নখরি রেখা হান্তা গা আসুখা ও বাবা দিছা না অকরা অকরা সঙ্গা হান্তা ইঙ্গ নংবা হ্যাঁ বা বাবা জি রক বা গনক মান মানবাই বা ইয়া ফারুদ নাইনে রংজা ও মানো মায় মানো মানো মানো উংসে রেখা
1: ইয়াফা নাইজাংনাই হুকে সাপ সাপ না
0: অকরা
1: ও
0: দাস মাই বুঝি দে আবো খাই বুবা আছে অকরা
1: ও
0: যশন অকার বা বন নুকজাক তো খেদ ও
1: ওকে
0: পয়সার গরিটা বাবা দিছা নাইয়া মাইয় নাইয়া নাইয়া নিং গাতা গাইন তো বলা সা হি আফা বুপরা নাইজা গেখা গাইন নেলে অল খিবলা গাইসানো বা মাই নামা করে আমতে সাই রেখাতা
1: ও আমতে হিনি সাজা কাতা ব
0: এ আমতে
1: ইয়াফা নাইনে বাই
0: ইয়াফা নাইনে বাই খনাদি দাবাইয়া গাইন মানে খুমদে খনাদি তো গাই গুখা ফুক জব সাকাই থাকাতা বনো হামিয়ানি সাকাবা কয়দি সাকাই বাবাজি ফু ইয়াফা নাই নাই ফাইদে নাইজাক ফাইদে গাই আহ পয়সা গরিব বাজে কত আং পয়সা নাই বলে সাই সাইটি খাতা সাইটি আগে বব নাই ফাইকা নাই পয়সা রোগ নাজা না বাবাজি নাইয়া নাইয়া নাইয়া আহাই নাই রো গাই নবা সুই নংলে সাই বলে সুই বেখেন গনা
1: বন বাহাই সাইরে উকা
0: এ আমতে সাও কথা
1: ও মা ইয়া ফনাই
0: ইয়া ফনাই ন বড় বাই কথা আছে বলা আমি সাকাই বব মুখাং সমলুক সাকাই থাং উকা হুম গে তাই কেছেন সাও কথা আ না জং নাই ও মানাই মি হে গেতা ম কি নর সই সি কাছে ফাইমে নি সলে বাজে কত না ইয়া কা মনা ইয়া খা ন ওয়াইসা না ইয়া ফাইলা hai pusa ro kori blasa bazi ko so nai phen ang nai jang ma pusa na ngia bla ung sa te kata ka bo o baba ji sa pusa ro bo kori na no ri ma ya ung sa thang kata ga o ang pusa na ya ma yo ya pa chi min na ya ne tu di ya hi bu para ti ri na ya ge kata nung ba si bu ni nong ni se phai bele
2: ma กินไว้สินจ้ะ
0: หนึ่งสี่บุกสี่สี่บุกหนึ่งน้องหนึ่งเชนหนึ่งพายุบุกแพ้กันนางหนึ่งอาทิตย์บรอกดาร์นัสไปเลยก็คุณที่อันหนึ่งคะแนนดีด้วยคะแนนจังไว้ดี
2: ไม่
0: ไหวหรอกงั้นเนาะก็ดีพุ่งจบจะกระชังกว่าต้องบ่บ่บ่น่าเหมียดใช่หรือมาป่ะ
1: สี่บุกหนึ่งสี่ก็ห้องเช่ากันบ่เนาะ
0: ใช่ป่ะเช่ากันป่ะคะแนนดีด้วยดาสมัยก็ได้มาเช่าว่าพายุคุ้มส่วนหนึ่งพายุนี่ไหนก็งั้นเนาะอ๋อบาบาดิชาอันยังก็พูดกันนางยามาเยอะนางยาเฮ้ยกิสโนงใส่ตอนชะตาบ่บ่
1: บาบาดิมันนี
0: ่บาบาดิยาพันไหนไง
1: ครับ
0: เงยทางแบบโอ้มาเยอะนึกว่าชิ้นเจ้าน้องสืบหายไปเลยมาในหูยิ่งชานาย
2: โอ
0: ้ก็เบียร์มาสู้หูยาคาร์มาสู้หูยาสิบเลยนึกว่าเฮ้ยชักกันบ่มาขังซับจะสมทั้งว่า
2: ครั้งสักปั้นจะกระหังกระแ
0: กกระหังกระแกจะต้องนบักซึ่ง
1: ก็บอกตาคุกสินี่บีฮิกโนตาคุกสินี่ยาพนัยจักบักแก
0: ยาพนัยจักบักแกบริโรจะต้องไหนจักบักแก
2: ตาคุกต้องไหนจักรักค่ะ
0: ตาคุกต้องไหนจักค่ะงั้นเนาะบักซึ่งชิ้นเนี่ยพักแกบักซึ่งชิ้นบุญเนี่ยพักแกบักซึ่งอุ้งกุนี่ออลิคิงค่ะบักซึ่งสุนีพักแกก็ตาคุกต้องก
1: ็
0: ออลิคิงก็ได้งั้นอาทิตย์ลูกตามาให้อุ้งกุนี่นกขัดตาลบันนี่คุปลงจ้างั้นตัวกูมันสูบพายล็อตตาบอกขอรกก็ไก่หูยาไก่พายแค่ตาอาทิตย์ลูกตามาไก่โอ้มันนายมีเหกูสูบเบียร์ท้ายจังมีพายละตามอบาสิก็ต่อบาสิกูสูบตามขยันดิ่งละบีร์ก็สามารถสูบสุดทันได้เนี่ยนะตามขยันดิ่งจ้านะพายเยสงสุดต้องยาพันนายมีแค่นายจักบ้าแค่นึกว่านายจักพายเนี่ยละกูสูบบีบกันนี่บอกจะต้องนองกระตาคุณที่อยากบุญยืนดู
2: อ้าวนั่นนะ
0: ก็เนาะดาสมัยบุญยินดีก็เนาะบาบาจะชาดียังก็เลยพูดเฉลี่ยสับปะกันนั่งยามาเยอะนั่งยานั่งยานั่งยานั่งยาก็เกิดนั่งบะหาเกี่ยบบุปผาเวรค่ะโอ้มาเยอะหนึ่งตาบุปัสมาสุนีนบอกว่าจะอะไรไปเลยหนึ่งบักให้เนาะนี่นึกใส่สันติงนายนี่นึกใส่ราตรีสุสานายนี่นึกใส่รางพูดเฉลี่ยเบียร์กุลากูนูไมเคิลสันเบียร์ลงก็ล่างไปอ่ะอันนี้บอกนะใครหนึ่งปุระล็อกขี้สิบเล่
2: ใช่เลยค่ะตา
0: ใช่เลยค่ะตาคุณเตี้ยบุญยี่ดีดาสมัยใกล้โอ้ให้ดาบาบาจะใช่ให้เนาะเอ๊ะบ้านนึงหนึ่งยกข้อต่อสุดยาสักแค่เนี่ยสุดยาตัวจะว่าหนึ่งตรงนั้นตรงไม่ยาสันนั้นสันไม่ยาดารันขมุซงนู้ใช่ไหมยาใช่ไหมชมติลุงไหนใกล้อาบุบาสิชงจะต้องขนาดจังหวะงานเอาใครน้องกูพันเด็กขนาดตรงไรแค่ตาใครขนาดตรงให้
1: อาบุก็ตีลูกตามันบีฮิตักไรแค
0: ่ตีลูกตามาเ
1: ซตีลูกตามาตาบุ
0: ตีลูกตามันบีฮิบุนุแค่กิชกุมารกิชกุมารตา
1: ใช่นะ
0: กิชกุมารบีฮิตีลูกตามาก
2: ุสุนีบีฮิ
0: กุสุจอดันกุสุดูบุญเด
1: อะก็ดูสานะบ้าง
0: แกเนี่ยโมบุษไฮจมุนโนราตัดตัวสาขาตัวบีซึ่งตัวสังนังจังกันละทางอุสตาภายอุสตาใครยังไง
2: กุศลีบีเฮกตัดติเสียกุศลีภาษาตัดติเสีย
0: กุศลีภาษาตัดติเองไงซึ่งโอ้ข้าราชการใครต้องการยันมาไหนบีเฮ
2: อาวันตาก
0: ุศลีบีเฮกุยานีบีเฮอาบะบุบาเซอข้าราชการบุตรใครกันตา
1: สร้างหนังจักรลักตา
0: สร้างหนังจักรลัก
1: บ่อนิวันชุ่มมันนี
2: ่บ่อนสีตระ
0: ด้านสมัยบ่อนอาบุตรบุญยี่ต้องขัตตาบ่อนอาจจะต้องสักแค่สิบบ่อนบ่อนสิบนึกใจใครยันเนี่ยนี่กังสมบักละรักของสมบักละสิ่งแรกบุญกรรมละบีโน่ก็สืบกรรมมันก็นั่น
1: ให้ชีวันสุขต้องนะบ่อน
0: เอ้ให้วันสุขต้องค่ะงั้น
1: เอาล่ะใ
0: ครเอาล่ะนะก็บุรีขายกันตาพายไปดิพายไปดิพายไปดินี่นี่ข้าบุปผาเสียก่อนนะเมตตาโมบาสิกอตาบาสิบ่บาสิกอตาบ่บาสิกอตาสังเลยแก่ตาบุเอาก่อนนะสังกูงั้นบ่นะบุมาบุพานาเรนเบรนยังนี่ทั้งเอ้ยบ่ลองงานตอนขี้บิกาบุเดนี่มาสานายชินีกิชกุมารเนาะชินีกุศลเนาะ
1: ใช่
0: ใช่ใช่บุรีที่ใช่ก่อนนะดิบุปผาเสียก่อนงั้นเนาะบ่ตาบ่สายมันได้ยะบ่รอกตามบ่บุติติสลายตามบ่ขายเลยบ่ต้องก็ซาวตา
1: บ่ต้องก็ส่งตรงนะสิ
0: ต้องก็ส่งตรงจ้าตาบ่บ่ขนาดจะต้องก็ขนาดต้องว่าบินากงก็เกียตบ่
1: อ้าว
0: นอกเสียภาษาอะไรตรงนี้บ নাম লাগিয়া

বকবরক অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের 2টি, তামিলনাড়ুর 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 9টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ান বেটেনের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 135তম ডুরান কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের হাতে প্রেসিডেন্টস কাপ তুলে দিয়েছেন। আজ সেই বিস্তারিত খবরে। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসসি আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেইকি ভেহিকলস, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বোচ্চ ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তারেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার

0: তুলে দিয়েছেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়া পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। তিনি বলেন, গোয়ার পুলিশ বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা, সমুদ্র তট সুরক্ষা এবং গোয়ার পর্যটন ও অর্থনীতিকে তুলে ধরায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
1: 8 দশকো কি গৌরবশালী গোয়া পুলিশ কি সেবা রাষ্ট্রপতি জি কে দিয়ে হুয়ে নিশান কে সাথ দেশ ভর কি পুলিশ কি কতার মে খড়ি হে এ গৌরব জিন জিন রাজ্যো কি পুলিশ কো মিলা ও পুলিশ কে গৌরবশালী ইতিহাস সাহস অনুশাসন ওর সমর্পণ কে কারণ হি রাষ্ট্রপতি মহোদয় নে গোয়া কো প্রেসিডেন্ট কলর সে সম্মানিত করনে কা কাম কিয়া হে।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, গতকাল সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, দিল্লি পুরসংস্থার 5 আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, দিল্লিতে 5 তলার উপরের আবাসনগুলি অবিলম্বে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারে কাছে সব পিজি এবং বাড়িগুলিতে নজরদারি চালানো হচ্ছে। যদি কোনো বাড়িতে সুরক্ষা মানদণ্ড মানা না হয় তা অবিলম্বে সিল করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদ্যালয়, নার্সিংহোম, পিজি, সরকারি দপ্তর সহ অন্যান্য ভবনগুলিতে পুলিশ দফাওয়ারি পরিকাঠামো অডিট করবে। যে ভবনগুলি শংসাপত্র পেতে ব্যর্থ হবে সেখানে জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও তিনি জানান। এদিকে জাতীয় রাজধানী দিল্লির সত্যনিকেতনে বাড়ি ভেঙে 7 জনের মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার ঘটনায় দিল্লি হাইকোর্ট আজ একে দুর্ভাগ্যজনক বলে তীব্র ভর্ৎসনা করেছে। আদালত জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য শুধুমাত্র বাড়ির মালিক দায়ী নয়, একই সঙ্গে দিল্লি পৌর সংস্থা এনসিডি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমানভাবে দায়ী। তারা বাইরে থেকে আসা সমস্ত ছাত্রছাত্রীদের সঠিক বাসস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীরা ব্যক্তি মালিকানায় পেইং গেস্টে থাকতে বাধ্য হয়। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কোরিয়ার বেঞ্চ উদ্ধার কাজে আরও তৎপর হতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর ফলে ধ্বংসস্তূপে আটকে থাকা আরও প্রাণ বাঁচতে পারে। কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং এমসিডির প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে নিশ্চিত করেছেন যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ পুরোদমে চলছে। সরকারও উদ্ধার কাজে সব রকমের সহযোগিতা করছে বলে তিনি আদালতকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। বদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নতুন সানন্ত নর্থ, নতুন মকরপুরা, নতুন উমারগাঁও এবং নতুন JNPT মুম্বাই থেকে মালবাহী ট্রেন পরিষেবার সূচনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ভদোদরা থেকে টান্ডা রোড এবং জোবার টান্ডা রোড নতুন রেললাইনের সূচনা করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকার বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস 2026 উদ্বোধন করেন এবং সভায় ভাষণ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচনের কমিশনের তরফে আজ এ রাজ্যে 2টি সহ তামিলনাড়ু 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নওগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। এই নির্ঘণ্ট অনুসারে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19 সেপ্টেম্বর। আগামী 9 অক্টোবর ভোট গ্রহণ ভোট গণনা করা হবে বলে নির্বাচন কমিশন।

সূত্রে খবর, উপনির্বাচন হবে আগামী 6ই অক্টোবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর জানান, জেভিয়ার বেটেল লুক্সেমবার্গের অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন, যা দুই দেশের অংশীদারিত্বের গভীরতা ও প্রসারকে প্রতিফলিত করে। পাশাপাশি চলতি বছরের শুরুতে তিনি লুক্সেমবার্গ সফর করেছিলেন এবং সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন বলেও তিনি জানান।

করে। পাশাপাশি চলতি বছরের শুরুতে তিনি লুক্সেমবার্গ সফর করেছিলেন এবং সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতাই সম্পর্কের মূল ভিত্তি। এর বাইরে মহাকাশ, ডিজিটাল ও সবুজ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খোঁজা হচ্ছে। তিনি আরও জানান, কোভিড মহামারীর পর ভারত ও লুক্সেমবার্গের স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও আসন্ন অনুমোদনের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও বৈচিত্র্যের নতুন দিগন্ত খুলছে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বিশ্বাসযোগ্য ও আন্তরিক। দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের পূর্ব দক্ষিণ আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ আজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, বার্ষিক এই প্রতিরক্ষামূলক মহড়ার মূল লক্ষ্য তিন দেশের যৌথ প্রতিক্রিয়া ও কার্যক্ষমতা বাড়ানো। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026 আগামী বুধবার বারাণসীতে চালু হচ্ছে। মিশন সঙ্গম, অঙ্গনওয়াড়ি ও পোষণ 2 এর আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি নীতি নির্দেশিকা অনুযায়ী এবারে এই প্রচার অভিযান বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই প্রথম রান্না করা গরম খাবারের সংজ্ঞা নির্দিষ্টভাবে দেয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে 135তম ডুরান কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলারদের হাতে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কাপ তুলে দেন। অনুষ্ঠানে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি, চিফ অব আর্মি স্টাফ জেনারেল ধীরাজ শেখ, চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, চিফ অব নাভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, জিওসিএনসি ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল VM লেফটেন্যান্ট জেনারেল VN ভুবনা কৃষ্ণন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে ফুটবলার প্রভু সুকান্ত সিং গিল, আনোয়ার আলী ছাড়াও শীর্ষকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্ট পুলিশ কলার পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, সত্যনিকেতনে ভেঙে পড়া বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমীর দেব বর্মা তিনি ককটমা ববাগ রঘুখা রাষ্ট্রবক্ষ ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন শিকলা রগ্ন ফেক মুংবাই চালই টংনানি তাই ফেক মুং কারজাক হদা সাম তিসানাও নাংমানী বারজা ইয়াচাকনা কবং মুং রাখা নই সাই নই চিদক বিশিনি ফিল চুকু পোষণ মা স্রাং সাল বারাণসী ও চেঙ্গিরি জাগান এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি ও চংবলাই আফনানি খানা পাইথাক সাল সদর ইন্টার স্কুল ক্রিকেট থাই মাও চ্যাম্পিয়ন খা বরদোয়ালি হাই স্কুল তাবুক ককটমা শুক্রবৈ রাষ্ট্রপক্ষ ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন শিকলা রগ্ন ফেক মুংবাই চালই টংনানী তাই ফেক মুং কারজাক হদা সামতি সানাও নাংমানী বারজা ইয়াচাকনা কব মুংনা রাখা তিনি গুয়াহাটী রংনক ইয়ঙ্গ সংসারজাক পান্ডা কাইসাও ককনারনা থাঙ্গই সরনাই রগ্নি বখাক অ কব মুংন না রাখা ব ফেক মুং কারজাক হদা সামতি সানা নাহারই পান্ডা ব মানজাকনাই যতন সমাই টাং রাখা মচাং রাধাকৃষ্ণন সাখা কাইসা রংমথানি ববাক র্যাঙ্কিং নি বিশিংও সিমি খাজাগিয়া আবো হদা সেলাই মুংনি সামুংব টাঙো ব রং কগ্রবাই সৈসলাম তাই বাইথাং পৈতু গনাং লুকু খুরুমপুই সামতি সানা বাকি গুয়াহাটি রং নক ইং ন বলাইখা পান্ডাও রাষ্ট্র বক্রক বিজাব কাং কাইথাম ন ফিওগি রেখা নই সাই নই চিদক বিশিনি ফিল চুকু পোষণ মা স্রাং সাল বারাণসী ও চেঙ্গির জাগান কেন্দ্রনি ব্রী তাই চেরাই হামক্রে মন্ত্রী অন্নপূর্ণা দেবী আবনো চেঙ্গিরওয়ান তাকলাইনি অ পোষণ তালনি ওয়ানসুক মুংবুবাকা হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি মিশন সক্ষম অঙ্গনওয়ারি তাই পোষণ দুই দশমিক শূন্য নি বিশিং খবজাক সাকলম সাখাম তাই চেরাই রগনি পুইলা বেরামনি রংনি সাকা আলাইদা ফান বক্সিন জাগানো চামুং ডাল বিদাল তাই নাংমাসক প্রোটিন অঙ্গনওয়ারি কেন্দ্র কুটুং কুটুং সংজাক চামুং যত চেরাই রগনি মানজাক মুং তাই চেরাই রগনি পুইলা বেরামনি হামকাই তাক

ไม่นี่สองบทนี้นะฮาร์มงบบักสิกลาไต่ถึงหำไกรก็จงเลยนอกนี่สิกลาหำไกรเบเด็กนี่ชักธรรมงบัยฮักตอร์กันงเกย์หำซาจักบาร์ร์ยองลีดเดอร์สไดล็อกเอบะบีบีวายเอลดีเนยชัยเนยชิชนีเจียงจักขาเจียงจักมันนี่ปุ่ยยาเบเรมังค่าบิ๊กชิดบาร์ร์ตคุยส์ทางในอากอสตาลนี่ซีชนีชัลมารินีซิมีเจียงจักมันนี่โอคุยส์ตองานะSeptember talni thamsi salmari jora mai bharat tripurani bakhakti hasteni kaisar hankorni sikla rogno bikshit bharat quiz kabangkhai manjaknani kobangmu narakjakha bikshit bharat young leaders dialogue noisai noisi sinini naharmung bubangkha hamsajak bharat to wanchukmung tai naharmung bai haktorni sikla rogno karangrina tai haktorni hamsamungni babayo borokni wanchukmung khakamung tai naharmung no romiti sana sep sanamrana quiz ni yagulo o samung batang juda juda samung batangni bisingtei buskangai tlang jagana chongjak sikla rog montri bokhrok narendra modi bai borokni wanchukma tai khakama kokrok dadak sidak sanani sep manana mai bharat platform ni sep bai bikshit bharat quiz o manjakna mosungnai rok manjakni mano nepal tibet ni কিরমা সিংসার তৈল তরমানী পাতিমুঙ্গ থুইমানী বাংমারি বাঙৈ অংখা খরকসা সাই থামরা বাঁচিবা বোটে কোশি তাই ত্রিশুলি তৈমা রকুংনি তৈনি চং ফেরাং তাংবতাং রগ তাবুক বকমাজাক রংন নাইটুকারিমানী সামুং তাংজাগৈ তংখ নেপালনি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স এসোসিয়েশননি ককথুমরগৈ কাইসিসা তৈনি চং ফেরাং তাংবতাঙ্গ সামুং তাঙি তংনাই খরক চুকুরা চিচুকু লুকুরক বাই তাবুক বকরঙে মাইয়াখ তামুখে কিসাসক চং ফেরাং তাংবতাঙ্গ কচাজাক রংন নাইটুকিমানখা নেপাল কিরমা সিংসা তৈতরমা বাই থৈলাইমানী পাতিমুং নরগৈ তিনি আ হাক্তর বসংখা খাম্মাশাল পালাইজাক্ষা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককটুমা খানাই টংবায় আকাশবাণী ককটুমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআর এপ ফলো খাইদি হডালামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ ও এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রটি কখনো আপডেট মান রাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানে এডিসি ভিলেজ কমিটি চংবারী ও চংবলাই আফনানি খানা পাইথাক সাল সালচুকু সেপ্টেম্বর সাল চংবলাই রগ্ন আমজগি নাইজাকাই চংবলাই রসানানী পাইথাক সাল সালচিসা সেপ্টেম্বর খোরসাইমানো বসকাংনি নৈচি চার সেপ্টেম্বর সাল কাই বারা চারচিসিনি ভিলেজ কমিটি নি যতই ব্রই সাই বারা চুকুচিসিনি আসক থাই বোর্ড নাহার জাগান ইয়ং তিনি জুদা জুদা থংরং বদলনি বখাকতৈ বাতাইনে রক চংবারি ও বাতাইনা বাগৈ চংবলাই ইয়াফার লাইখা লেফুঙা ব্লকনি বিডিও এবার রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক সাকা ও ব্লক ও কাইবা ভিলেজ কমিটিনি চংবারি ও তিনি টিপরা মথা বদলনি থামচি চুকু বাতাইনে রক চংবলাই রেখা কিল্লা বাগমা আমচায় কাইচি ভিলেজ কমিটি ও বাতাইনানি বাগৈ তিনি বিজেপি নি বাতাইনে রক চংবলাই রেখা মানজাখা বিধানসভানি স্পিকার রামপদ জমাতিয়া মাতাবারি ব্লক ও বিজেপি বাতাইনে রকনি চং রমানী জরাও মানজাখা প্রদেশ বিজেপি কাসকু এবার এমএলএ অভিষেক দেবরায় উনকোটি হাংকরনি কুমারঘাট ব্লক ও কাইচুকু এডিসি ভিলেজ কমিটি ও বাতাইনানি বাগে তিনি জুদা জুদা বদলনি বাতাইনে রক চংবলাই রেখা রিটার্নিং অফিসার এবার কুমারঘাটনি বিডিও সুশান্ত দত্ত শাখা ভিলেজ কমিটি চংবারি কাহাম করংখে পাইরনা বাগৈ নাংমানী যত দালনি হাপাংনি সামুঙ্গ টিয়ার এংলাই টংখা সিপাইজলা হাংকরনি কাঠালিয়া আর দি ব্লক বিজেপি নি বাতাইনে রক তিনি চংবলাই রেখা আরো মানজাখা আগিনী কেন্দ্রনি প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এমএলএ বিন্দু দেবনাথ তাই বিজেপি সংখ্যালঘু মোর্চানি হাস্তে কাজকু বিল্লাল মিয়াসং মোহনবুক ব্লক ও বিজেপি বাতাইনে রক চংবলাই রেমানী জরাও লগিও তংখা কচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন মুঙিয়া কামি ব্লক ও বিজেপি নি বাতাইনে রক চংবলাই রেখা লগিও তংখা তিপ্রা সাহামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা ভিলেজ কমিটি চংবারী ও সালঠাং হাং করে জুদা জুদা ব্লক রগ ইয়াকি বদলনি বাতাইনে রগ্ন চংবারী বেলায় জমা রথানি কাসুজাখা ও শিলচামুং বাই ইয়াকি বদলনি বখাকতৈ তিনি হাংকর নাইকল ফাংনি থানি ও ডেপুটেশন রিজাখা ইয়াকি বদলনি বাতাইনে রগ্নি নমিনেশন ব্লাই ইয়াফানা জরাও গ্রাক নাইমা থাংরানি বাকি হাংকর নাইকল ফাংনি থানি ও সানজাখা সিপিআইএম সালঠাং হাংকর কমিটিনি তাংফাং রতন দাস ও ককটমা রেখা সদর ইন্টার স্কুল ক্রিকেট থাইমা ও তিনি আসাম রাইফেলস পাবলিক স্কুল ন উইকেট কাইসুকু বাই মেচেনি চ্যাম্পিয়ন অংখা বড়ুয়ালি হাই স্কুল নেপকু থংখলা ও সংসারজাক ফাইনাল পুইলা বেট খেলাইনা অংখরই আসাম রাইফেলস নৈশি ওভারও উইকেট কাইবা গমাওই রান সারাচি তিসাও ফিরক মুঙ থা অংখরই বড়ুয়ালি হাই স্কুল উইকেট কাইসা গমাওই কপ্লাই ইংনানি বাকি নামমানি রান তিসাইনা হারো কপ্লাই বদলি অনুভব পাল রান দক্ষিথাম খেলাই প্লেয়ার অব দ্য ম্যাচ সংখ্যা
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাইনা একলজাক যে সিমুকুমো লিগ

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2027 শুরু হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ছাত্র যুবদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী বুধবার রাষ্ট্রীয় পোষণ মাহ 2026-এর সূচনা করবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সদর আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্দোয়ালী হাইস্কুল। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। পরদিন অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। এদিকে আজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন। আজ পর্যন্ত মোট 6,227 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিজেপি প্রার্থী 591 জন, সিপিআইএম এর 1,767 জন, কংগ্রেসের 124 জন এবং আইপিএফটির 119 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়া ত্রিপুরা মাথার 3,334 জন, সিপিআই এর 3 জন এবং নির্দল প্রার্থী হিসেবে মোট 289 জন আজ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। লেফুঙ্গা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার প্রসেনজিৎ ভৌমিক জানান, এই ব্লকে 5টি ভিলেজ কমিটি নির্বাচনে আজ ত্রিপুরা মাথা দলের 39 জন প্রার্থী মনোনয়নপত্র দিয়েছেন। কিল্লা বাগমা এলাকায় 10টি ভিলেজ কমিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। মাতাবাড়ি ব্লকে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের 9টি এডিসি ভিলেজ কমিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার তথা কুমারঘাটের বিডিও সুশান্ত দত্ত জানিয়েছেন, ভিলেজ কমিটি নির্বাচন সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণের কাজ চলছে। সিপাহীজলা জেলার কাঁঠালিয়া আরডি ব্লকে বিজেপি প্রার্থীরা আজ মনোনয়ন

পত্র জমা দেন। উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া। মোহনবাগ স্কুলে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। মুঙ্গিয়াকামী ব্লকেও বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। ভিলেজ কমিটি নির্বাচনে পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগে বামফ্রন্টের পক্ষ থেকে আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় পর্যাপ্ত নিরাপত্তা দেবার জন্য জেলা শাসকের কাছে দাবি জানানো হয়। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস এ খবর জানিয়েছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহর সফর করেন। সেখানে তিনি বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, বিজেপির জেলা সভাপতি বিমল কর প্রমুখ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17 আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। মাই ভারত ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যের 8টি জেলার যুব সমাজকে বিকশিত ভারত কুইজে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027-এর মূল লক্ষ্য হল বিকশিত ভারতের ভাবনা ও লক্ষ্যের সঙ্গে দেশের তরুণ নাগরিকদের যুক্ত করা এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে তাঁদের চিন্তাভাবনা, মতামত এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ করে দেওয়া। কুইজের পর এই কর্মসূচি বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে রয়েছে বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতা, জেলা চ্যাম্পিয়নশিপ, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পর্যায়ের বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ। নির্বাচিত যুবকদের প্রধানমন্ত্রীর সামনে তাদের চিন্তাভাবনা এবং মতামত সরাসরি উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। মাই ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে বিকশিত ভারত কুইজে অংশগ্রহণ করা যাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন যুবকদের মাদকাসক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। শ্রী রাধাকৃষ্ণন বলেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্য কেবল র্যাঙ্কিংয়ের মধ্যে নয়, বরং সমাজ পরিবর্তনে তার সক্ষমতার মধ্যে নিহিত থাকে। তিনি শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান এবং বুদ্ধিবৃত্তি সাধনার ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে অবদানের জন্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সমন্বিত উন্নয়ন উত্তর পূর্ব পরিষদের ভূমিকা, চন্দ্রকান্ত অভিধান এর পঞ্চম সংস্করণ এবং ভূপেন হাজারিকা 100 বছরের পরিভ্রমণের গান এই তিনটি বই প্রকাশ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং অ্যাক্সেন্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন অ্যাক্সেন্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামী বুধবার বারাণসীতে নবম রাষ্ট্রীয় পোষণ মাস 2026-এর উদ্বোধন করবেন। এই বছরের পোষণ মাস কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্পের আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় পোষণ মাহ অভিযান 2018 সালে চালু হয়েছিল। বর্তমানে এই অভিযান নারী, শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই অভিযান আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের নিজেদের এই মূল মন্ত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। পোষণ মাস 2026 5টি পারস্পরিক শক্তিশালীকরণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে। বিষয়গুলো হলো খাদ্যের বৈচিত্র্য ও পর্যাপ্ত প্রোটিন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গরম রান্না করা খাবার, সামাজিক মালিকানা এবং দায়বদ্ধতা এবং পুষ্টি, শৈশব বিকাশের জন্য প্রারম্ভিক উদ্দীপনা ও শিক্ষা। নেপাল তিব্বতের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1355। ভোটেকোশি এবং ত্রিশূলী নদীর উপত্যকার জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে এখনও নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নেপালের ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 11টি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 919 জন এখনও যোগাযোগের বাইরে রয়েছেন। তবে

কয়েকটি প্রকল্প থেকে জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় আজ সেদেশে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। এনসিসি শিলচর গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং তিন দিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসেছেন। শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত এনসিসি অফিসার্স কনক্লেভে তিনি বলেন, এনসিসিতে অংশগ্রহণের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ, একতা এবং শৃঙ্খলা বাড়ছে। ত্রিপুরা এনসিসি একাডেমি স্থাপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সদর আন্তঃস্কুল ক্রিকেটে আজ আসাম রাইফেলস পাবলিক স্কুলকে 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরদোয়ালি হাইস্কুল। নিপকো মাঠে আয়োজিত ফাইনালে প্রথমে ব্যাট করে আসাম রাইফেলস 20 ওভারে 5 উইকেট হারিয়ে 110 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বরদোয়ালি হাইস্কুল 1 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনুভা পাল 63 রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব জয়লাভ করেছে। নরসিংগড়ের টিআইটি মাঠে 3 দিনের খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 4 উইকেটে সংহতি ক্লাবকে হারিয়ে দেয়। তৃতীয় তথা শেষ দিনে আজ স্ফুলিঙ্গ ক্লাব দ্বিতীয় ইনিংসে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এই ম্যাচে সংহতি ক্লাবের 2টি ইনিংসে 170 ও 64 রানের জবাবে স্ফুলিঙ্গ প্রথম ইনিংসে 129 রান করেছিল। এদিকে এমবিবি স্টেডিয়ামে 3 দিনের অপর খেলায় ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে জয়নগর ক্রিকেট ক্লাব লিড নিয়ে ড্র করেছে। ব্লাডমাউথে 300 রানের জবাবে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথম ইনিংসে লিড নিয়ে শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 351 রান করে। রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে আজ 3 ম্যাচে জয় পেয়েছে বিশালগড়, শান্তিরবাজার এবং লংতরাই ভ্যালি। জামজুরি মাঠে আয়োজিত ম্যাচে বিশালগড় 9 উইকেটে কৈলাসহরকে পরাজিত করেছে। বাইকুড়া স্কুল মাঠে আয়োজিত ম্যাচে শান্তিরবাজার 10 উইকেটে শাবরুমকে ও বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে লংতরাই ভ্যালি 8 উইকেটে কমলপুরকে পরাজিত করেছে। শহীদ কাজল স্মৃতি ময়দানে সোনামুড়া এবং জিরানিয়ার ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত ঘোষণা করা হয়। আবহাওয়া আগামী 24 ঘন্টায় উত্তর জেলা, খোয়াই, গোমতি এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আগামীকাল শেষ হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ 2027 শুরু হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ছাত্র যুবকদের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী বুধবার রাষ্ট্রীয় পোষণ মাহ 2026-এর সূচনা করবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সদর আন্তঃস্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বরদোয়ালি হাইস্কুল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: এতক্ষণ শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর।
1: নমস্কার, মানে অমিতাভ বচ্চন বোল রা। আজ তো আপ চিন্তা মুক্ত হ্যাঁ। জওয়ানি মে কহাঁ কোই আপনে বুড়াপে কে বারে মে সোচতা হ্যায়, লেকিন ইয়ে জো কল হ্যায় না, বড়ো গজব কি চিজ হ্যায়। কিসে কব কহাঁ লে জায়ে ইয়ে কোই নহীঁ জানতা। বাট টেনশন মত লিজিয়ে, আজ হি অটল পেনশন যোজনা মে নিবেশ কিজিয়ে। 18 সাল কি উম্র সে হর মহিনে 210 রুপে ভরনে পর 60 সাল কি উম্র সে হর মহিনে আপকো 5000 রুপে কি পেনশন মিলেগি। অটল পেনশন যোজনা, আজ হি আপনা পেনশন পক্কা করবাইয়ে। অধিক জানকারি কে লিয়ে তৎকাল আপনি ব্যাংক শাখা বা ব্যাংক মিত্র সে আপ সম্পর্ক করেন।
2: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আরে আশা দিদি, আপনি?
1: সারদা, খুকি কেমন আছে? খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
2: আরে, রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
0: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
2: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
3: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
4: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
1: নমস্কার, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কৈলা শহরের ভদ্রপল্লী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত। উনি আজ পড়াবেন নবম শ্রেণীর জীববিদ্যা।
2: প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আগামী 24শে সেপ্টেম্বর থেকে তোমাদের ষাণ্মাসিক পরীক্ষা অর্থাৎ হাফ ইয়ারলি এক্সাম শুরু হতে চলেছে। আশা করি তোমাদের সবারই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আজ আমি তোমাদের কাছে হাজির হয়েছি নবম শ্রেণীর বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে জীবনের মৌলিক একক বা দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এই অধ্যায়ে মানবদেহ কী দিয়ে তৈরি, সেই গঠনগত এককগুলো দেখতে কেমন হয়, তারা কীভাবে কাজ করে, একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো সম্বন্ধে জানব। বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন তাতে কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ উপস্থিত। এই প্রকোষ্ঠগুলোকে বোঝাতে তিনি কোষ বা সেল শব্দটি ব্যবহার করেন। সেল একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে একটি ক্ষুদ্র কক্ষ। এই কোষগুলো বা সেল একত্রিত হয়ে কলা তৈরি করে। আমাদের পাঠ্যবইয়ের 58 পেজে অর্থাৎ 58 পেজে বিভিন্ন কোষের ছবি দেওয়া আছে, যেমন স্নায়ুকোষ, রক্তকোষ, মসৃণ পেশিকোষ, অস্থিকোষ, শুক্রাণু, ডিম্বাণু, ফেট কোষ ইত্যাদি। কোষ হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। এদের আকৃতি এবং আকার ভিন্ন ভিন্ন হয়। 1665 সালে রবার্ট হুক

সর্বপ্রথম কোষের আবিষ্কার করেন ইতিমধ্যেই বলেছি, এবং 1674 সালে সর্বপ্রথম পুকুরের জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লিওয়েন হুক। 1871 সালে রবার্ট ব্রাউন কোষের ভেতরে উপস্থিত নিউক্লিয়াস আবিষ্কার করেন। একটি আদর্শ কোষের সবচেয়ে বাইরের গঠনগত আবরণীকে বলা হয় কোষ পর্দা। এই কোষ পর্দার ভেতরে একটি তরল ধাত্র থাকে। এই তরল ধাত্রটিকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন বিজ্ঞানী পারকিনজি 1839-এ। দুজন জীববিজ্ঞানী স্লেইডেন 1838 এবং সোয়ান 1839 সালে কোষতত্ত্বের মূল বক্তব্য প্রকাশ করেন। এই বক্তব্যগুলোর মধ্যে প্রথমত হচ্ছে জীবনের মূল একক হলো কোষ, আর সব দ্বিতীয় যেটা, সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত। এই কোষতত্ত্বের সম্প্রসারণ করেছিলেন বিজ্ঞানী ভির্চ 1855 সালে। তিনি বলেছিলেন যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। তাহলে কোষতত্ত্বের মূল বক্তব্য হচ্ছে তিনটি। প্রথমত, সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত। দ্বিতীয়ত, জীবনের মূল একক হল কোষ। এবং তৃতীয়ত, সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। কোষের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা জীবকে দুভাগে ভাগ করতে পারি। প্রথম হলো এককোষী জীব, যে সকল জীবের দেহ কেবলমাত্র একটি কোষ দ্বারাই গঠিত তাদের এককোষী জীব বলে। অর্থাৎ একটি কোষই তাদের দেহের সব ধরনের কাজকর্ম নিয়ন্ত্রণ করে এবং ওই একটি কোষই তাদের দেহ গঠন করে। এই এককোষী জীবেদের উদাহরণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, প্যারামিসিয়াম, ব্যাকটেরিয়া এবং এমিবা। দ্বিতীয় প্রকারের জীব হচ্ছে বহুকোষী জীব, অর্থাৎ যে সকল জীবের দেহ অনেকগুলো কোষ একত্রিত হয়ে গঠিত হয় তাদের বলা হয় বহুকোষী জীব। অর্থাৎ এখানে আমরা কোষের সমাহার দেখতে পাই, কলা, তারপরে অঙ্গ, অঙ্গতন্ত্র এসবের উপস্থিতি পরিলক্ষিত হয়। এই বহুকোষী জীবেদের উদাহরণ হচ্ছে কিছু কিছু ছত্রাক, উদ্ভিদ ও প্রাণী। একটি আদর্শ কোষের চিত্র যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় এটি অনেকগুলো কোষীয় অঙ্গাণুর সমন্বয়। তোমাদের পাঠ্য বইয়ের 63 পেজে প্রাণী কোষের একটি চিত্র দেওয়া আছে এবং পেজ নাম্বার 64-এ উদ্ভিদ কোষের একটি চিত্র দেওয়া আছে। একটি আদর্শ কোষের গঠনগত পরিকাঠামো হচ্ছে যে কোষটির সবচাইতে বাইরে যে আবরণীটি থাকে তাকে বলা হয় কোষ পর্দা। এই কোষ পর্দার ভেতরে তরল যে ধাত্র সেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম, এবং এই প্রোটোপ্লাজমে বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেমন সেন্ট্রিওল, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজম, অমসৃণ, এন্ডোপ্লাজমীয় জালক, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক, প্লাস্টিড, কোষগহ্বর এইসব ভাসতে থাকে। এখন প্রথমেই আমরা কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কোষের পর্দা, যেটাকে প্লাজমা মেমব্রেন ও বলা হয়, কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন, এটা নিয়ে একটু বলছি। প্রাণী কোষের সবচেয়ে বাইরের যে আবরণীটি কোষীয় উপাদানকে তার বহিঃপরিবেশ থেকে পৃথক করে রাখে
তাকে কোষ

পর্দা বলে। কোষ পর্দা কিছু পদার্থকে কোষের থেকে বেরিয়ে যেতে বা কোষে প্রবেশ করতে সাহায্য করে। সে তার পছন্দ মতো কিছু কিছু পদার্থের চলাচলে বাধা প্রদান করে। এই কারণে কোষ পর্দাকে বলা হয় প্রবেতিক ভেদ্য, অর্থাৎ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এই প্রবেতক ভেদ্য পর্দার মাধ্যমে দু ধরনের পদ্ধতি চলতে থাকে, একটা হচ্ছে ব্যাপন ও দ্বিতীয়টি হচ্ছে অভিস্রবণ। কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের মতো কিছু বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দার মধ্য দিয়ে চলাচল করতে পারে। যে মুহূর্তে কোষের অন্তঃপরিবেশ ও বহিঃপরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের পার্থক্য সৃষ্টি হয়, তখনই কার্বন ডাইঅক্সাইড তার বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে, অর্থাৎ কোষের ভেতর থেকে কোষের বাইরে ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে যায়। ঠিক একইভাবে কোষের ভেতরে অক্সিজেনের ঘনত্ব হ্রাস পেলেও কোষের বহিঃপরিবেশ থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় কোষের অন্তঃপরিবেশে প্রবেশ করে। জলের পরিবহনও ব্যাপনের নীতি মেনে হয়। অভিস্রবণ হল প্রবেতক পর্দার মধ্য দিয়ে উচ্চ জল ঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জল ঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্য অবস্থায় না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন। এই অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমরা একটা অবস্থাকে পর্যবেক্ষণ করি। চিনির জলীয় দ্রবণে বা লবণের জলীয় দ্রবণে যদি একটি উদ্ভিদ বা প্রাণী কোষ রাখা হয়, তখন কী কী ঘটনা ঘটতে পারে? এর মধ্যে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথমত, বহিঃপরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হলে, অর্থাৎ বহিঃপরিবেশীয় দ্রবণটি লঘু প্রকৃতির হলে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করবে। এ ধরনের বহিঃপরিবেশীয় দ্রবণকে লঘুস্বারক দ্রবণ বলে। এমন অবস্থায় কোষ পর্দার মধ্য দিয়ে জল উভয় দিকে চলাচল করে, তবে যে পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে যায় তার তুলনায় বেশি পরিমাণ জল কোষের ভেতরে প্রবেশ করে। এর সামগ্রিক ফল হলো এই যে কোষের জল প্রবেশ করে এবং কোষটি রসস্ফৃত হয়। দ্বিতীয় ঘটনাটি কী ঘটতে পারে? বহিঃপরিবেশীয় মাধ্যম ও কোষীয় মাধ্যমে জলের ঘনত্ব সমান হলে কোষ পর্দার মধ্য দিয়ে জলের পরিবহন ঘটে না। এরূপ বহিঃপরিবেশীয় দ্রবণকে সমস্বারক দ্রবণ বলে। এক্ষেত্রে কোষ পর্দার মধ্য দিয়ে উভয় দিকেই জলের পরিবহন ঘটে, কিন্তু যে পরিমাণ জল কোষে প্রবেশ করে ঠিক একই পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে যায়। সুতরাং সামগ্রিকভাবে জলের পরিবহন ঘটে না, তাই কোষের আকার অপরিবর্তিত থাকে। তৃতীয় যে ঘটনাটি ঘটতে পারে সেটি হচ্ছে বহিঃপরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা কম হলে, অর্থাৎ বহিঃপরিবেশীয় দ্রবণের ঘনত্ব বেশি হলে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে যায়। এ ধরনের বহিঃপরিবেশীয় দ্রবণকে অতিস্বারক দ্রবণ বলে। এই অভিস্রবণ প্রক্রিয়াটির পর্যালোচনা করতে গিয়ে আমরা তিন ধরনের দ্রবণের উল্লেখ পেলাম, লঘুস্বারক দ্রবণ, সমস্বারক দ্রবণ এবং অতিস্বারক দ্রবণ। এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জল কোষ পর্দার মধ্য দিয়ে উভয় দিকে পরিবাহিত হয়, কিন্তু যে পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে আসে সে তুলনায় কম পরিমাণ জল কোষে প্রবেশ করে, এই কারণে কোষটি কুঞ্চিত হয়। এই ঘটনাটি ঘটে অতিস্বারক দ্রবণের ক্ষেত্রে। এবারে কোষ পর্দা কিন্তু একটি নমনীয় বিষয়। এই কোষ পর্দার নমনীয়তা কোষকে তার বহিঃপরিবেশ থেকে খাদ্য ও অন্যান্য বস্তু গ্রহণে সক্ষম করে তোলে। কোষ পর্দার

মাধ্যমে বহিঃপরিবেশ থেকে যে জৈব বস্তু ও খাদ্য গ্রহণ করে কোনো কোষ, সেই প্রক্রিয়াটিকে বলা হয় এন্ডোসাইটোসিস। এবং কোষ পর্দার নমনীয়তাকে কাজে লাগিয়ে যখন কোনো বস্তু কোষের ভেতর থেকে বহিঃপরিবেশে বর্জিত হয় তখন সেটাকে বলা হয় এক্সোসাইটোসিস। এককোষী জীব এমিবার খাদ্য পদ্ধতি হচ্ছে এন্ডোসাইটোসিস এবং রেচনটি হচ্ছে এক্সোসাইটোসিস উপায়ে। এবারে আমরা আলোচনা করব কোষপ্রাচীর। এই কোষপ্রাচীর এমন একটি কোষীয় অঙ্গাণু যা কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। উদ্ভিদ কোষে কোষপর্দা বাহিরের দিকে আরও একটি দৃঢ় বহি আবরণী থাকে, একে বলা হয় কোষপ্রাচীর। অর্থাৎ প্রাণীকোষের ক্ষেত্রে সবচেয়েতে বাইরের আবরণী হচ্ছে কোষপর্দা এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবচেয়ে বাইরের আবরণী হচ্ছে কোষপ্রাচীর। কোষপ্রাচীর সেলুলোজ নামক একটি পদার্থ দিয়ে তৈরি। এটি একটি জটিল যৌগ যা উদ্ভিদকে গাঠনিক দৃঢ়তা প্রদান করে। যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন কোষের প্রোটোপ্লাজমে কুঞ্চন ঘটে এবং কোষপর্দা কোষপ্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে আসে। এই ঘটনাটাকে বলা হয় প্লাজমোলাইসিস। এবং ঠিক এর বিপরীত ঘটনাটাকে বলা হয় ডিপ্লাজমোলাইসিস। কোষপ্রাচীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু যা উদ্ভিদ কোষের খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেটা তা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং বাহিরের পরিবেশীয় অর্থাৎ বাহ্যিক পরিবেশীয় পরিবর্তনকে সহ্য করতে সাহায্য করে। এরপর আসছি নিউক্লিয়াস, কোষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু যাকে কোষের মস্তিষ্ক বা ব্রেইনও বলা হয়। যখন কোনো কোষের মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করা হয় স্যাফ্রানিন দ্রবণের সাহায্যে, এটি একটি রঞ্জক পদার্থ যা ডিসেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন কোষের ঠিক মাঝ বরাবর যে অংশটা গাঢ় রং বা বর্ণ ধারণ করে গোলাকার, সেটা গোলাকার হতে পারে, বর্তুলাকার হতে পারে বা বিন্দুর মতো দেখা যেতে পারে, সেই গঠনটিকেই বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস একটি দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয় পর্দা। এবং নিউক্লিয়াসের ঠিক মাঝখানে থাকে তার চেয়েও একটু গাঢ় রঙের একটি অংশ, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয় প্লাজম এবং কতগুলো সুতোর মতো অংশ, সেই সুতোর মতো দেখতে অংশগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি এবং প্রত্যেকটি ডিএনএ হচ্ছে এক একটা কার্যকরী অংশ যা ভবিষ্যতে তার নির্দিষ্ট একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে। এই নিউক্লিয়াসের প্রকারের উপর ভিত্তি করে আবার জীবকে দুটো ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যেসব জীবের কোষে নিউক্লিয় আবরণী থাকে না, অর্থাৎ নিউক্লিয় পর্দা অনুপস্থিত, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক জীব। অপরদিকে যেসব জীবের কোষে নিউক্লিয় আবরণী থাকে তাদের বলা হয় ইউক্যারিওটিক জীব। পরবর্তী কোষীয় অঙ্গাণু আলোচনায় আনছি, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালক। এন্ডোপ্লাজমীয় জালক কতগুলো পর্দাবৃত নালিকা ও পাতের সমন্বয়ে গঠিত একটি বড় জালক বিশেষ। এটি অনেকটা দীর্ঘ নালিকা বা গোল বা আয়তাকার থলির মতো দেখতে হয়। এই এন্ডোপ্লাজমীয় জালকগুলো দু ধরনের হয়, অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক এবং

0: মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। এন্ডোপ্লাজমীয় জালকের বিভিন্ন কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাইটোপ্লাজমের বিভিন্ন অঞ্চলের মধ্যে বা সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন পদার্থের পরিবহনে সাহায্যকারী জালকপথ হিসেবে কাজ করা। দ্বিতীয় কাজ হচ্ছে সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনেও সাহায্য করা। তৃতীয় কাজ হচ্ছে কোষের কিছু জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র তৈরিতে সাহায্য করা এবং মেরুদণ্ডী প্রাণীদের যকৃতের কোষগুলোতে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বিভিন্ন বিষাক্ত পদার্থ ও ড্রাগের নির্বিষীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজকের বিষয় ছিল নবম শ্রেণীর জীববিদ্যা। পড়ালেন শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত, উনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
2: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।

আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, শিল্পী বিজয়া চৌধুরী।

গান গানের শিল্পী ছিলেন ভারতী চট্টোপাধ্যায়। আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত, এবারের শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

কিশোর কুমারের গাওয়া এই গান কানের সাথে শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ডি কে দাতার।

শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনলেন ভায়োলিন বাদন, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আঞ্চলিক পরিষদগুলি জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গের 2টি, তামিলনাড়ু 2টি, পণ্ডিচেরির 1টি বিধানসভা কেন্দ্র ও আসামের 9গা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সরকার কিশোরী মাতৃত্ব এবং বাল্যবিবাহ রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মহালয়ার দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে এবছরের শারদীয়া দুর্গোৎসবের। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছে দেশের জন্য পদক সুনিশ্চিত করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসি আজ সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবেলায় ব্যবহৃত রেকি ভেহিকেল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসির আরির সদস্য হওয়ার পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মতো ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলেই এটি সম্ভব হয়েছে।
1: भारत 2016 से पहले एमटीसीआर मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा एमटीसीआर के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
0: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্যের কথা তুলে ধরে শ্রী সিং বলেন, পূর্ববর্তী ইউপিএ সরকারের সময় দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 40,000 কোটি টাকা, বর্তমানে তা বেড়ে প্রায় 1,80,000 কোটি টাকায় পৌঁছেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছে বলেও শ্রী সিং উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট ও মহারাষ্ট্র সফরে যাচ্ছেন। ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয়ে 326 কিলোমিটার জুড়ে নির্মিত পশ্চিমাঞ্চলে বিশেষ পণ্য পরিবহন করিডোরে 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শ্রী মোদী 9,700 কোটি টাকারও বেশি আরও 3টি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার পানাজিতে পশ্চিমাঞ্চলে পরিষদের 28তম বৈঠকে সভাপতি

0: নেতৃত্ব করেন। তিনি বলেন, পশ্চিমাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আর কোনো বড় বিরোধ নেই। আঞ্চলিক পরিষদগুলি এখন শুধু বিরোধ মেটানোর মঞ্চ নয়, জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বৈঠকে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের দ্রুত নিষ্পত্তি, আয়ুষ্মান ভারত, রেল ও বিদ্যুৎ পরিষেবা, অপুষ্টি দূরীকরণ এবং সাইবার অপরাধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রী শাহ জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার হল 7.8%। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ার তালেগাঁওতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ইনডোর স্টেডিয়ামে গোয়া পুলিশের হাতে ঐতিহ্যবাহী প্রেসিডেন্স পুলিশ কলার পুরস্কার তুলে দেন। একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক 1930 সাইবার জালিয়াতি হেল্পলাইনেরও সূচনা করেন। এর ফলে 12টি ভাষায় সাধারণ নাগরিক এবং পর্যটকরা উপকৃত হবেন। অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ গোয়াহায় পুলিশের ভূমিকাকে প্রশংসা করে বলেন, তাদের সেবা, পেশাদারিত্ব, সাহস এবং শৃঙ্খলা পরায়ণতা প্রশংসাযোগ্য। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম তিন দিনের তুলনায় গতকাল কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 15% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড উৎপাদন বেড়েছে প্রায় 61% এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড 33%। বিদ্যুৎ ক্ষেত্রে দৈনিক গড় কয়লা সরবরাহ 24% বেড়ে প্রায় 17,00,000 টনে পৌঁছেছে। নর্দার্ন কোলফিল্ডসের সরবরাহ বেড়েছে 56% এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে 23%। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী 6 অক্টোবর ভোট গ্রহণ করা হবে। এই জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী বুধবার 9 সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের আজ একই সঙ্গে তামিলনাড়ুর 2টি, পুদুচেরির 1টি বিধানসভা কেন্দ্র এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 19 সেপ্টেম্বর। আগামী 9 অক্টোবর ভোট গণনা। কিশোরী ও মাতৃত্ব ও বাল্যবিবাহ রুখতে পশ্চিমবঙ্গ সরকার কঠোর অবস্থান নিচ্ছে। এক্ষেত্রে প্রয়োজন হলে পক্সো আইন ও ভারতীয় ন্যায় সংহিতার আওতায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে মাত্র 6 মাসে প্রায় 60,000 টিনেজ ডেলিভারি বা কিশোরী মাতৃত্বের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে সর্বাধিক মুর্শিদাবাদে 12,847, এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মালদা, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া সহ একাধিক জেলা। মুখ্যমন্ত্রীর দাবি, সমস্ত ঘটনারই সরকারি নথি রয়েছে, প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের কাছে 1 মাসের মধ্যে বয়সের প্রমাণপত্র চাওয়া হবে। ঐতিহ্য, পরম্পরা, পবিত্রতা এবং সনাতনী সংস্কৃতি মেনে রাজ্য সরকার এবার মহালয়ার দিন আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসবের সূচনা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পুলিশ, দমকল, বিদ্যুৎ, বিপর্যয় ব্যবস্থাপনা সহ বিভিন্ন দপ্তর ও পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 10ই অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদীয় উৎসবের সূচনা হবে। এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন।
1: পর্যটন দপ্তর আর তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করছি ইডেন গার্ডেনে। ওখান থেকে দুর্গা পূজার সূচনা হবে। 4 ঘন্টার কর্মসূচিতে থাকছে ড্রোন শো, আতশবাজি, অর্থাৎ আকাশপথে আপনার হাজার হাজার ড্রোনের সমন্বয়ে মায়ের আগমন দেখতে পাবেন। শহর জুড়ে বৃহৎ রোড শো হবে।
0: 24 অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ করে ফেলার জন্য তিনি পুজো কমিটিগুলোর কাছে আবেদন জানান। পুজো করার ক্ষেত্রে কোনো কমিটিকে যাতে আদালতে যেতে না হয় সে বিষয়টা রাজ্য সরকার দেখবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং সিএসসি 100% ছাড়ে পুজো মণ্ডপগুলিতে বিদ্যুৎ সরবরাহ করবে। রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলোকে 1,00,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে আর্থিকভাবে সক্ষম পুজো কমিটিগুলোর কাছে এই সরকারি অনুদান না নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। নতুন দিল্লির সত্যনিকেতনে গতকাল বহুতল ভেঙে পড়ার ঘটনায় দিল্লি পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়। বিহারে বন্যা পরিস্থিতি এখনো গুরুতর। গঙ্গা সহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের

0: 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী আজ বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতায় তৃতীয় দিনে সেমিফাইনালে দুই হাতহীন তীরন্দাজ জম্মু শীতল দেবীর স্বদেশীয় সরিতাকে 143 পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখস্তানের আইজাদ সাইদানের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ আজ সেনাবাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূলধনী সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আঞ্চলিক পরিষদগুলি জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিমবঙ্গ সরকার কিশোরী মাতৃত্ব এবং বাল্যবিবাহ রুখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মহালয়াদিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হবে এ বছরের শারদীয় দুর্গোৎসবের বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনালে পৌঁছে দেশের জন্য পদক নিশ্চিত করেছেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী। আই এম আর এস রঘু উইথ দ্য ওয়ার্ল্ড নিউজ।

0: talks with Luxembourg counterpart Xavier Bettel in New Delhi, says both countries share trusted relationship amid global uncertainties. Iran says talks with Oman on temporary safe passage route through Strait of Hormuz reach final stage. 12 people killed in Israeli strikes in southern Lebanon. Nepal observes National Day of Mourning for flash flood victims. And at World Archery Para Series, Sheetal Devi enters women's compound individual final in Ahmedabad, assuring a medal for India. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল মঙ্গলবার 8ই সেপ্টেম্বর আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:02 শুনবেন অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:15 শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 স্থানীয় বাংলা সংবাদ ও 7:40 ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ। 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ। 9:00 ইংরেজি ও হিন্দি নিউজ বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 11:00 শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের বেলা। 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 12:30 শুনবেন নজরুল গীতি। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 শুনবেন বাংলা আধুনিক গান। 2:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি। 3:00 শুনবেন হিন্দি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:05 শুনবেন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান। 6:30 শুনবেন কিষাণবাণী। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 ও 7:55 শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 শুনবেন ভয়েস মেল অনুষ্ঠান গীতবাহার। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর গড়িতে এখন সময় 10:53 হয়ে 50 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।